লতা মঙ্গেশকর, আমরা তো এই নামটি প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কি জানি যে ওনার আসল নাম লতা মঙ্গেশকর নয়? তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু স্বল্প জানা অধ্যায় নিয়ে। তো যে কথা বলছিলাম যে লতা মঙ্গেশকরের আসল নাম ছিল হেমা মঙ্গেশকর। আগে হ্যাঁ, ছোটবেলায় তার নাম ছিল হেমা, পরবর্তীকালে তার নাম পাল্টে হয় লতা, যখন কিনা তিনি থিয়েটারে অ্যাক্টিং করতে স্টার্ট করেন, আর সেই লতার নাম নিয়েই তিনি জগৎ বিখ্যাত। তো লতা মঙ্গেশকরের জীবনের অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আজকে আপনার জন্য ওয়েট করবে আমাদের হারানো সুরের আড্ডার আসরে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, ও প্রান্তে আবার আড্ডা জমছে আমাদের, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আগেকার দিনে গান রেকর্ডিং করা আর এখনকার দিনে গান রেকর্ডিং করার মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাৎ রয়েছে। তার কারণ আগে কিন্তু সিঙ্গল ট্র্যাক রেকর্ডিং হতো, অর্থাৎ একই সঙ্গে গান এবং একই সঙ্গে মিউজিক পুরোটাই একই সঙ্গে রেকর্ড হতো। আর যদি একবার কোথাও ভুল হয়ে যেত তাহলে একদম প্রথম থেকে গান রেকর্ড আবার শুরু হতো। এমনকি স্টুডিওতে এয়ার কন্ডিশনিংয়েরও ব্যবস্থা ছিল না, শুধুমাত্র একটি ফ্যান থাকত। তো সেরকমই এক দিনে অত্যন্ত গ্রীষ্মকালে একটি গান রেকর্ড করছিলেন লতা মঙ্গেশকর। মিউজিক ডাইরেক্টর ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নওশাদ। তো সেই গান করতে করতে হঠাৎ করেই গরমের চোটে লতা মঙ্গেশকর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাহলে ভাবুন যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সেই সময় লোকজন গান রেকর্ড করতেন। রেডিও বাংলায় ড্রপ কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের প্রান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: কি?
1: তাকে বলা হয় কোকিল কণ্ঠী, কিন্তু তিনি সর্বাধিক জনপ্রিয় অন্য একটি নামে, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো আজকে ওনার জন্মদিনে ওনার জীবনের কিছু জানা, কিছু অজানা, কিছু স্বল্প জানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। যেমন ধরুন, একটি অদ্ভুত ঘটনা হলো, লতা মঙ্গেশকর নিজের গান কখনো শুনতেন না। শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু পুরোপুরি সত্যি। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে কেন নিজের গান শোনেন না তিনি। তখন তিনি বলেছিলেন যে নিজের গান শুনলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ ভুল বার করবেন গানের থেকে, সেই জন্য তিনি ওই ব্যাপারটা অ্যাভয়েডই করতে চান। এরকমই ছিলেন লতা মঙ্গেশকর, এই জন্যই তাকে বলা হতো সুর সম্রাজ্ঞী। তো রেডিও বাংলানে .com-এ এই সুর সম্রাজ্ঞীর জীবন নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

লতা মঙ্গেশকর তো প্রত্যেকেরই ফেভারিট সিঙ্গার, যত সুরস্রষ্টা যত মিউজিক ডাইরেক্টর রয়েছেন প্রত্যেকেরই সুরের আকাশে সব থেকে প্রিয় নক্ষত্র লতা মঙ্গেশকর। কিন্তু লতা মঙ্গেশকরের সব থেকে প্রিয় মিউজিক ডাইরেক্টরের নাম কি জানেন? তিনি হচ্ছেন মদন মোহন। আগে হ্যাঁ, বিখ্যাত কম্পোজার মদন মোহন। তো একবার লতা মঙ্গেশকর বলেছিলেন যে মদনজির সঙ্গে তার সম্পর্ক ঠিক মিউজিক ডাইরেক্টর আর সিঙ্গারের সম্পর্কের মতো নয়, তার সঙ্গে সম্পর্কটা আরও বেশি ভাই বোনের সম্পর্কের মতো, এতটাই ক্লোজ ছিলেন তারা। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে লতা মঙ্গেশকর সুর সাম্রাজ্ঞীর জন্মদিনে ওনার জীবনেরই কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

যদি প্রশ্নটা এটা থাকে যে ভারতবর্ষের সর্বপ্রথম সিঙ্গিং ইন্টারন্যাশনাল সুপারস্টার ঠিক কে, তখন আপনি কি বলবেন? আমি বলবো, তখন উত্তরটা হওয়া উচিত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই কথা বলছিলাম যে ভারতবর্ষের যত সঙ্গীত শিল্পী রয়েছেন তার মধ্যে কিন্তু লতা মঙ্গেশকর হলেন প্রথম সেই সিঙ্গিং সুপারস্টার যাকে সারা পৃথিবীর মানুষজন সমাদর করত তার গানের জন্য। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রেস্টিজিয়াস অ্যালবার্ট হলে গান করেছিলেন এবং সেই অ্যালবার্ট হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। গোটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তাকে এক ডাকে চিনতেন, তিনি সুর সম্রাজ্ঞী, তিনি লতা মঙ্গেশকর। তো ওনার জীবনের কাহিনী নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোন সেই মিউজিক ডাইরেক্টর জানেন কি যার একটি ফিল্মেও তিনি গান করেননি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। তো একজন মাত্র মিউজিক কম্পোজার, একজন মাত্র মিউজিক ডাইরেক্টর আছেন যার একটি গানেও লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, তিনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার। আগে হ্যাঁ, ওপি নায়ার, তো তিনি একবার বলেছিলেন যে লতা মঙ্গেশকর বেস্ট সিঙ্গার, কিন্তু আমার যে সুরগুলো হয় সেই সুরগুলোতে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক খাপ খায় না, এটাই ছিল ওপি নায়ারের মতামত। আর সেই জন্য তিনি নিজের কোনো সুর করা গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াননি। তো রেডিও বাংলা ডট কমে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ,

সৌগন্ধ হ্যাঁ মুঝে ইস মিট্টি কি, এই গানটি ছিল লতা মঙ্গেশকরের শেষ গাওয়া গান। ২০১৯ সালে এই গানটি রেকর্ড করা হয় এবং এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারতবর্ষের সৈনিকদের জন্য, ভারতবর্ষের বীর জওয়ানদের জন্য যারা নিজের দেশের সীমানায় সদা জাগ্রত। তারপরে লতা মঙ্গেশকর আর কোনোদিন কোনো গান করেননি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। ওনার জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই হারানো সুরের আড্ডা সফর, জানান আমাকে। আমাকে মেল করুন haranoshur@radiobanglanet.com, তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: গাছের পাতা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আসবে না, তুমি আসবে আমি জানি, উত্তর আসবে না, তুমি আসবে আমি জানি।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: Drishti. So just to sum it up in Bengali, in nutshell, what Adris has said, what we could make out or what we could gather from him, from his fascinating story, keep your core strength intact. At the same time, look ahead. কি আসতে চলেছে যেটা আমাদের নতুন করে এমন যেন না হয় যে একেবারে সব পথ থেকে আমরা বিচ্যুত হই, কোনো পথ না থাকে। কিপ ইনোভেটিং, নতুন নতুন জিনিস ভাবা, ওই এগেইন কিপিং দ্য কোর স্ট্রেংথ ইনট্যাক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক আউট অফ দ্য বক্স, যেটার সঙ্গে একটা সিনার্জিস্টিক অ্যালায়েন্স থাকে উইথ দ্য কোর এরিয়াস। দ্যাট হ্যাভ বিন দ্য সাকসেস মন্ত্রা অফ অদৃশ চক্রবর্তী, আমাদের কলকাতার হোম গ্রোন। নাও ইউ নো হি উইংস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকেতে আছে, আমেরিকায় আছে, আমাদের কলকাতায় আছে, বম্বেতে আছে, দুবাইতে আছে। আমি শিওর নেক্সট টাইম ওয়েন উই গেট টু মিট অদৃশ, হি উইল হ্যাভ মোর উইংস স্প্রেড অ্যাক্রস আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইয়ার নিউ জার্নি।
1: Thank you so much, Hrithik. Thank you very much for giving this opportunity to join you today.

আজ 26শে সেপ্টেম্বর, বাংলা গানের আকাশে এক বিষণ্ন দিন। যে কণ্ঠ একসময় আমাদের বলেছিল এই পথ যদি না শেষ হয়, সেই পথের পথিক হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে হয়তো আজ নেই, কিন্তু তার গানের পথ আজও শেষ হয়নি। আজকের আড্ডা জাংশন জুড়ে থাকছে সেই অনির্বাণ কণ্ঠস্বরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। হেমন্ত মুখোপাধ্যায় মানে যে এক শিল্পী শুধু তা নয়, তিনি এক অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো জীবনের গভীরতম নিঃসঙ্গতার সঙ্গী। আর সেই অনুভূতির রং মেখেই আজ প্রথমে খোঁজ নেব, আজও কি অলিরও কথা শুনে বকুল হাসে? তারপর জীবনের কিছু কিছু কথা হয়তো যখন ঝড়ের কাছে রেখে আমরা ফিরে যাব সেই সীমানায়, তখন দেখব আমাদের মন একটু চঞ্চল, একটু আনমনা হয় নাকি। তবে তার দায় কিন্তু একান্তই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ম্যাজিক্যাল ইম্প্যাক্টের।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে একটা ব্যাপার খুব স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু গান গাইতেন না, জীবনের প্রশ্নগুলোকেও সুরে বেঁধে দিতেন। আর কতকাল আমি রবদি সাহারা, এই লাইনটি আমার আপনার এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়, যেন নিজের মনের প্রশ্নই ফিরে আসে গানের সুরে। তাই এবার চলুন কিছু উত্তরহীন প্রশ্ন নিয়ে তাকাই নীল ধ্রুবতারার দিকে, আর তারপর খুঁজে নিই হারানোর মাঝেও বেঁচে থাকা সাহস। ছোট্ট নীড়েও ভালোবাসা ও সম্ভাবনার বড় আকাশ কীভাবে খুঁজে পাওয়া যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়।

বাংলা গানের আকাশে ইতিহাসে কিছু জুটি আছে যাদের একে অপরকে ছাড়া কল্পনাই করা যায় না। যেমন উত্তম সুচিত্রা, তেমনই সঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ। শোনা যায় নচিকেতা ঘোষ যখন কোনো সুর তৈরি করতেন, তার মাথায় প্রায়শই ভেসে উঠত একটাই গন্ধ, হেমন্তের গন্ধ। কারণ তিনি জানতেন এই গলায় শব্দের চেয়েও বেশি কিছু আছে, অনুভূতির ওজন। একটা নদীর মতোই ছিল তার কণ্ঠ, কখনো শান্ত, কখনো গভীর, কখনো আবার জানা অজানা কোনো তীরের খোঁজে চলে চলা অবিরাম এক জলপথ। নদী এখানে যেন সময়ের প্রতীক, যে বয়ে চলে নিজের গতিতে আর মানুষ দাঁড়িয়ে থাকে উত্তরের খোঁজে। তাহলে চলুন বেরিয়ে পড়ি, পাল তুলে ভেসে পড়ি, কখনো নদীর কাছে কিছু প্রশ্ন রাখি আর আমাদের হৃদয়ের গোপন ব্যথার মুখোমুখি হই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

জানেন, কথিত আছে, যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। বিশেষ করে তার মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছিল এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। মঞ্চে কিংবা স্টুডিওতে তিনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাড়িতে ছিলেন একেবারেই রানুর বাবা, একজন সাদামাটা সাধারণ নিরহংকার বাবা। আর সেই মমতা স্পর্শই যেন ধরা পড়ে সেই সব গানে, যখন দেখতে পাওয়া যায় এক মেঘলা দিনে একলা হয়ে মেয়ে বসে আছে, এক্সপেক্ট করছে তার বাবার প্রেজেন্স, আর দূর থেকে এক স্নেহভরা কণ্ঠের ডাক সে যেন শুনতে পায়। বাবা তাকে বলছে, আয় খুকু আয়।

বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির যেমন কথা অবিচ্ছেদ্য, তেমনই তাদের আবেগের আবহকে আরও গভীর করে তুলেছিল আরেকটি নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তম কুমারের লিপে যার সবচেয়ে বেশি গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়। পর্দায় উত্তম কুমারের লিপে আমরা বারবার তাকে শুনেছি, কিন্তু সুচিত্রা সেনের অভিনীত একাধিক ছবির আবেগঘন মুহূর্তেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এক অনন্য মাত্রা করে দিয়েছে। সুচিত্রা সেন ছিলেন খুবই বেছে বেছে কাজ করা মানুষ, খুঁতখুঁতে। তার চলচ্চিত্রের আবেগময় পরিবেশ তৈরির জন্য সঙ্গীতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই হেমন্তবাবুর কণ্ঠ আর সুচিত্রা সেনের পর্দার উপস্থিতি মিলেমিশে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক ম্যাজিক। এই গান শুনতে শুনতে যেন আমাদের মনও থমকে দাঁড়ায়, আর কিছু নাবালা অনুভূতিগুলো মকমলি কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে মনের কুঠরিতে দীপ জ্বেলে যায়। ব্যাস, অমরত্বের জন্য আর কি কিছু লাগে?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমরা শুনছিলাম বাঘিনী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে ও কোকিলা তোরে শুধাই রে। আর কোকিলাকে শুধাইতে শুধাইতে আবারও ফিরলাম আমি আড্ডা জাংশনের শুভায়ন। আর হ্যাঁ, আপনারও শুধি, রেডিও বাংলার আড্ডা জাংশন যখন চলছে, যদি এই সময় কোনো ফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য কোনো নোটিফিকেশান এসে হাজির হয়, তাহলে তারে বলে দিও সে যেন আসে না আমার আর আপনার মাঝে। কারণ এই মুহূর্তে আমরা এক অদ্ভুত জগতে রয়েছি। কোন জগতের কথা বলছি বলুন তো? না না, কর্মের জগতের কথা বলিনি, কাজ, অফিস, নোটিফিকেশান, এর বাইরেও একটা জগৎ আছে বন্ধু। এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেই জানো না। আরে আরে আরে, রাগ করবেন না, কিন্তু আমি তো জাস্ট গানে লিরিক্সই আওড়াচ্ছিলাম। আর রাগের কথা যখন উঠলো, তখন একটা কথা বলতেই হয়, কখনো কখনো রাগও কিন্তু বেশ মিষ্টি লাগে। আর সেই মিষ্টি অভিমান আর নস্টালজিয়ার সঙ্গেই এবার শুনবো পরপর তিনি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

দুই ভাই ছবির গান শুনতে শুনতে ফিরলাম আবারও আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন। তবে খালি হাতে নয়, ফিরলাম দুই ভাইয়ের গল্প নিয়ে। তবে এই দুই ভাই কারা? হেমন্তবাবু আর সলিল চৌধুরী। তাদের বন্ধুত্ব আর সৃষ্টিশীল সম্পর্কের মধ্যে যে এক অদ্ভুত কিংবদন্তি অধ্যায় জড়িয়ে রয়েছে তা আজকে বলবো। জানেন কি, গণনাট্য সংঘ অর্থাৎ আইপিটি এর দিনগুলো থেকেই তাদের পরিচয়। একদিকে সলিল চৌধুরীর কলম, আর সুরে রয়েছে সমাজ, সংগ্রাম আর মানুষের কথা, রানারের কষ্টের কথা, যন্ত্রণার কথা। আর অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রয়েছে একদিকে বিরহ, যন্ত্রণা, আবার মধুময় আবেগ। ওনার যন্ত্রণার গান শুনলেও কেন জানি না কষ্ট হতো না। এটা শুধু আমার কথা নয়, লক্ষ লক্ষ শ্রোতার কথা। আজ আপনাদের কাছেও একটা ছোট্ট প্রশ্ন, জীবনের কোনো এক প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যেতেন সেটা কি হতো? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে কোনো এক ঝড়ের কাছে, অথবা সেই উত্তর চিঠি হয়ে পৌঁছে যাচ্ছে কোনো এক রানারের পিঠে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দরে দরে, কিন্তু তার খবর কে রাখে।

বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে কি, দর্শকরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে অনেকেই ভাবতেন উত্তম কুমার নিজেই হয়তো গানগুলি গেয়েছেন। পর্দায় উত্তম কুমারের হাসি, চোখের ভাষা আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের মখমলি কণ্ঠ, এই জুটি যেন ছিল একেবারে আনবিটেন। তাই তো সূর্য ডোবার পালা আসলেও বাউল বাতাস জানে চলচ্চিত্রের সোনালি আকাশে ঝড় উঠেছে। আর সেই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু সুন্দর, এসো না সবাই হাত মিলিয়ে সাক্ষী হই কোনো এক কাজল নয়না হরিণী।

হেমন্ত মুখোপাধ্যায়ের কর্মনিষ্ঠা নিয়ে সঙ্গীত মহলে একটা বিখ্যাত গল্প প্রচলিত আছে। শোনা যায় একবার কয়েকজন সঙ্গীত পরিচালক, যাদের মধ্যে নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়, ঠিক করেছিলেন পরদিন সকালে গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আগে হেমন্তবাবুকে চোখে চোখে রাখবেন, গোটা রাত যেন তিনি বিশ্রাম নেন, আর কোথাও যেন উনি কোনোভাবে পরিশ্রম না করেন, কারণ পরের দিন সকালে ওনাদের ফ্রেশ ভয়েস চাই। সবাই ঠিক করলেন ওনারা এক ঘরে ঘুমাবেন। ঘুম তো হলো, সকালে উঠে তাঁরা দেখলেন হেমন্তবাবু একেবারে তৈরি, পরিপাটি পোশাক, মুখে সেই চিরন্তন চিরচেনা প্রশান্তির হাসি, এমনকি তার বিছানাটাও যেন ছোঁয়াই হয়নি। সবাই তো অবাক, রেকর্ডিংয়ে গেলেন, রেকর্ডিং তো দুর্দান্ত হলো। তারপর হেমন্তবাবুই রহস্যের সমাধান করেছিলেন, হাটে হাড়িটা নিজেই ভেঙেছিলেন। উনি বললেন সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি চুপচাপ বেরিয়ে রাত ভোর ফাংশন করে তারপর ভোরবেলার আগে ফিরে আসেন, কিন্তু এতটুকু বুঝতে দিলেন না, ক্লান্তি যেন তাকে স্পর্শই করতে পারেনি। মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন রেকর্ডিং স্টুডিওতে, সকলেই ভাবল এই যেন তার দিনের শুরু, এত ফ্রেশ ভয়েস। আর সে অক্লান্ত শিল্পীর কণ্ঠেই আজ আমরা শুনব পরপর দুটি অনন্য সৃষ্টি। একটিতে রয়েছে আত্মসমর্পণের শান্ত স্বীকারোক্তি, অন্যটিতে শিল্পীর অন্তরের কথা।

দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে আজকের আড্ডা জাংশনের আসর থেকে আমার শুভায়নের বিরতি নেওয়ার পালা এসে গিয়েছে। কিন্তু বলুন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার গান, সেই সৃষ্টি থেকে কখনো সত্যি বিদায় নেওয়া যায়? সূর্য ডোবে, অনুষ্ঠান শেষ হয়, রেডিওর মাইক্রোফোন নিঃশব্দ হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাজতে থাকে সেই একটা মনের কথা। আপনি হয়তো মনে মনে গাইছেন, বেকারার করকে হামে ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। লট তো হাম আয়েঙ্গে, ফিরবো আগামী সপ্তাহে আরও বেশি গান নিয়ে, গল্প নিয়ে, রঙের ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে। কারণ আপনার সঙ্গে এই সুরের বন্ধন, এই আড্ডায় পথ চলা, এই আমার এক অজানা শপথ। তাহলে ওই কথাই রইল, আজকের মতন আড্ডা জাংশনের আসর থেকে আমি শুভায়ন বিদায় নিচ্ছি। রেখে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরন্তন কণ্ঠ, যা সময়ের সীমানা পেরিয়েও আমাদের আকাশকে সোনা সোনা রঙে রাঙিয়ে চলে আজও প্রতি

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। ভীত বাঙালি কিন্তু ভীত নয়, অন্তত কল্পনা ও ভাবনার ক্ষেত্রে তো নয়ই। মনে মনে রহস্য ও অ্যাডভেঞ্চারকে ধাওয়া করার নেশা কিন্তু বাঙালির শিরায় উপশিরায়। 8 থেকে 80 সকল বাঙালির কাছেই কিন্তু গোয়েন্দা কাহিনী এবং গোয়েন্দা গল্প নির্ভর ছবি বরাবরই কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। সেজন্য আজকে প্রবাসীমান অনুষ্ঠানে কথা হবে সেই নিয়ে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: দিনের আলো নিবে এলো সুচি টোপে টোপে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙে।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা।

0: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম যে রহস্য নির্ভর বাংলা ছবির মহরত যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক ও ছবি নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের হাত ধরে। 1952 সালে মুক্তি পায় প্রথম বাংলা থ্রিলার হানাবাড়ি। জনতার বিচারে হানাবাড়ি টিপিক্যাল গোয়েন্দা ছবি না হয়ে উঠলেও গোয়েন্দা ছবির কিছু উপাদানে কিন্তু সেই ছবিটা সমৃদ্ধ ছিল, এটা কিন্তু বলাই যেতে পারে। হানাবাড়ির পরে মনে রাখবার মতো থ্রিলার ছবিটি হলো উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত থানা থেকে আসছি। পরিচালক ছিলেন হীরেন নাগ, মূল নাটক ছিল অ্যান ইন্সপেক্টর কলস, নাট্যকার ছিলেন জে বি প্রিস্টলি। কিন্তু এই দুটি ছবির কোনোটাই কিন্তু আমরা সেরকমভাবে পেশাদার বা শখের প্রাইভেট ডিটেকটিভের চরিত্রকে কিন্তু বলতে গেলে খুঁজে পাই না। গোয়েন্দা ছবির ধারাকে যিনি বাংলায় সর্বপ্রথম সফল ও জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি কিন্তু আর কেউই নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ সত্যজিৎ রায়। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com-কে।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণেই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতে পাস করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নটি শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

এমন আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মর অনুষ্ঠান। আর যেটা বলছিলাম বন্ধু, যে গোয়েন্দা ছবি ধারাকে যদি আমরা বলতে পারি বাংলায় সর্বপ্রথম সফল যদি কেউ করে থাকেন, তিনি কিন্তু আর কেউ নন, বরঞ্চ বলতে পারেন বাংলার অন্যতম প্রাণ পুরুষ সুচিত্রা রায়। কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকেই সর্বপ্রথম আমরা দেখি, তিনি কিন্তু চলচ্চিত্রায়িত করেছিলেন 1969 সালে। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবিটিকে তাই ধরা যেতে পারে যে প্রথম সফল গোয়েন্দা ছবি, মানে বাংলার প্রথম সফল গোয়েন্দা ছবি। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবিটিকে তাই ধরা যেতে পারে যে প্রথম সফল গোয়েন্দা ছবি, মানে বাংলার প্রথম

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আনন্দ সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাংলা অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। বন্ধু, সত্যজিতের পর বাংলা ছবি নির্মাতাদের একটু কিন্তু ভুল হয়নি বাঙালি দর্শকদের স্নায়ু বুঝে নিতে। রক্ত মাংসের ছাপোষা বাঙালিরা কিন্তু গোয়েন্দার সুপারহিরো এরকম কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করে ফেললেন। ফেলুদা, ব্যোমকেশ, কাকা বাবুদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল, কারণ নম্বর যারা দেবেন তার একটা বড় অংশই কিন্তু সেই সময় ছিল খুদে বাঙালি দর্শক। তাদের খুশি করা মুখের কথা নয়। সঙ্গে বাজারে ভিড় জমালেন আরও সব গোয়েন্দারা, যেমন সোনাদা, শবর, শান্তিলাল, কিরিটি, গোগল, পাণ্ডব গোয়েন্দা, গোয়েন্দা জুনিয়ররা। বাবার রেখে যাওয়া ফেলুদার সঙ্গেই কিন্তু একরকমভাবে দেখতে গেলে ঘর বেঁধে ফেললেন সন্দীপ রায়। ফেলুদা চরিত্রের নতুন মুখ হলেন সব্যসাচী চক্রবর্তী। আর টিভি সিরিজ ফেলুদা 30 1996 সাল থেকে শুরু করে ডাবল ফেলুদা 2016 সালে, একগুচ্ছ ফেলুদার গল্প কিন্তু সন্দীপ রায় মানুষজনকে উপহার দিয়েছেন।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী বন অনুষ্ঠান। আর বন্ধু, যেটা বলছিলাম যে ফেলুদার পাশাপাশি আপনি যদি দেখেন তো গোয়েন্দা ছবির যে ট্রেন্ড তৈরি করে ফেলেছিল মানে তখনকার দিনে বাঙালি দর্শকদের কাছে, সেখানে আমরা দেখি যে এই ব্যোমকেশ বক্সী নামক গোয়েন্দা নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে আর এখনো হচ্ছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে মঞ্জু দে, ঋতুপর্ণ ঘোষ, তা থেকে শুরু করে অঞ্জন দত্ত এবং অরিন্দম শীল, এরা সবাই কিন্তু ব্যোমকেশকে নিয়ে দর্শকের আগ্রহকে রীতিমতো বাড়িয়েই তুলেছেন। তবে ব্যোমকেশকে নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন অঞ্জন দত্ত। তিনি মোট 5টি ছবি ব্যোমকেশের চরিত্রকে নিয়ে করেছেন, বা তার থেকে বেশিও উনি করার চেষ্টা করেছেন। আবি চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্তকে পর্যায়ক্রমে তিনি কাস্ট করেছেন। অঞ্জন দত্তের পরেই আমরা দেখি ব্যোমকেশ প্রসঙ্গে যার নাম আসে তিনি হলেন অরিন্দম শীল। তবে শুধু ব্যোমকেশই নয়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র এবং যে যার নাম হচ্ছে সবর, এবং সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিকেও কিন্তু অরিন্দম শীল বড় পর্দায় নিয়ে এসেছেন। শুধুমাত্র সিনেমা মহলই নয়, বাঙালির ডাইনিং টেবিলেও কিন্তু আমরা দেখি যে জায়গা করে ফেলেছেন অয়ন রায় পরিচালিত ও গৌরব চক্রবর্তী অভিনীত ব্যোমকেশ ধারাবাহিকটি। প্রসঙ্গত উল্লেখ্য যে বাঙালি পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ও রঞ্জিত কাপুর অভিনীত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী এই নামক একটি হিন্দি ভাষার ধারাবাহিকও কিন্তু মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে পপুলার হয়েছিল 1993 সালে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়।

আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে।

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: সবল বক, আমারই পাবি তুমি ইহাদের ভিড়ে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, আড্ডা দিতে চলে আসলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ফেলুদা ও ব্যোমকেশের পর বেশি জনপ্রিয় গোয়েন্দা কিন্তু হয়ে উঠেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট ক্যারেক্টার কাকাবাবু। তপন সিনহা থেকে শুরু করে পিনাকি চৌধুরী, সৃজিত মুখার্জিরা কিন্তু কাকাবাবুকে একাধিক ছবিতে দেখিয়েছেন এবং সেই ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছে মানুষজনের কাছে। তবে বেশিরভাগ ডিটেকটিভ ছবিতে কিন্তু মেয়েদের অবস্থান ছিল অনেকটাই পিছনে। সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: তিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে, ছাতার অবস্থাখানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এই গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি।

প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বেশিরভাগ বাংলা ছবিতে কিন্তু আমরা দেখি, মূলত ডিটেকটিভ ছবিতে আমরা দেখি যে মেয়েদের অবস্থান কিন্তু অনেকটাই পেছনে। সেই জন্য প্রশ্ন ওঠে যে ফেলুদা কি ম্যাসকুলিন? নারী সংঘ থেকে তিনি কিন্তু বলতে গেলে অনেকটাই দূরে থাকেন। ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর গুরুত্ব কি খাবার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ? মেধা এবং নারীকে একই পঙ্ক্তিতে রাখতে কোনো দ্বিধা কি কাজ করেছে তখনকার কাহিনীকার এবং ছবি নির্মাতাদের মনে? এইসব প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখন প্রশ্ন জাগছে যে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, বিশেষ করে মেয়েদেরকে বা নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমরা কতটাই ভাবতে পেরেছি, তখন কিন্তু আশার বিষয় যে নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমাদের ছবি নির্মাতারা যে একদমই ভাবেননি তা কিন্তু নয়। এই প্রসঙ্গে প্রথমেই মনে আসে ঋতুপর্ণ ঘোষের শুভ মহরত নামক ছবিটি, যেটা 2003 সালে মুক্তি পেয়েছিল। আগাতা ক্রিস্টির মিস মার্পল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে বাংলা ছায়াছবির প্রথম মহিলা গোয়েন্দা রাঙা পিসিমাকে হয়তো অনেকেরই মনে থাকবে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গোয়েন্দা মিতির মাসির কথাও কিন্তু ভোলা যায় না। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের এই নারী গোয়েন্দাকে পর্দায় কিন্তু নিয়ে এসেছেন পরিচালক অরিন্দম শীল। মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় কিন্তু দর্শকদের নজর কেড়েছে। এই প্রসঙ্গে যে জনপ্রিয় ধারাবাহিকটির কথা না বললেই নয়, তা হলো ইন্দ্রাণী হালদার অভিনীত গোয়েন্দাগিন্নি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বাংলায় গোয়েন্দা ছবির নির্মাণ কিন্তু কম নয় এবং এই নির্মাণ থেমেও থাকেনি। হাল আমলে ওটিটির হাত ধরে কিন্তু ফিরে এসেছে নবনির্মিত ব্যোমকেশ, যেখানে বকশিশ বাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে একেন বাবু সিরিজ। এমনকি গোয়েন্দা মেজাজের বাইরে বেরিয়ে এসে ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোড়াও কিন্তু বেশ বলতে গেলে জনপ্রিয় হয়েছে। অর্থাৎ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে গোয়েন্দা ছবির দর্শক এবং প্রযোজক পরিসংখ্যানের দিক থেকে প্রথম সারিতে রয়েছে বাঙালি দর্শকদের কাছে। বাঙালিরা কিন্তু গোয়েন্দা গল্প এবং গোয়েন্দা ছবি দেখতে ভালোবাসে, আর সেই জন্য আমাদের যে ফিল্ম মেকাররা আছেন তারাও কিন্তু গোয়েন্দা ছবি, গোয়েন্দা কাহিনী নিয়ে আসছেন বাঙালি দর্শকদের কাছে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
3: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত।

0: কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ ভাষা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে সবুজ ছোট ছোট পাহাড়, আর সেই পাহাড়ে ঘেরা জায়গাটায় রয়েছে একটা নীলচে সবুজ সমুদ্র। না না, সমুদ্র ঠিক নয়, এটা আসলে একটা উপসাগর। এখানে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে সব সময়। মিসেস রায় গায়ে চাদরটা তাই ভালো করে জড়িয়ে নিলেন। সামনের ওই বেটার মাঝে আবার অনেকগুলো ছোট ছোট পাহাড় জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। একটা নাম না জানা পাখির ডাক অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। সামনের বিস্তীর্ণ নীল আকাশে ধাক্কা খেয়ে সেই শব্দটাই ফিরে আসছে বারবার। ভালো করে ওই নীল জলের গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এই উপসাগরেই নাকি বাস করে একটা ড্রাগন, মানে এমন এক অজানা সামুদ্রিক প্রাণী যাকে দেখতে নাকি অনেকটাই ড্রাগনের মতন। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা চলেছি ভিয়েতনামের অপরূপ সুন্দর হ্যালং বে দেখতে। কেমন এই হ্যালং বে, আর ওই ড্রাগন কি সত্যি আছে? আমি কি দেখতে পেয়েছিলাম এই ড্রাগনকে? এই হ্যালং বেতে কীভাবেই বা যাব, এখানে কি কি দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন থাকব, খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই সফরে এসেছি। যাব আমরা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের সাথে আছি এক দারুণ বৈচিত্র্যময় দেশ যার নাম ভিয়েতনাম। আর এখানকারই এক অতি সুন্দর এক জায়গা হলো হ্যালং উপসাগর বা হ্যালং বে। ভিয়েতনামের কোয়াংনি প্রদেশের এই উপসাগরটি অবস্থিত। এই উপসাগরের আসল বিশেষত্ব হলো স্বচ্ছ নীল রঙের জল এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। 1994 সালে হ্যালং উপসাগরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার 2007 সালে হ্যালং বেকে পৃথিবীর নতুন ন্যাচারাল সেভেন ওয়ান্ডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর তাই ভিয়েতনামে ঘুরতে আসলে এই রকম নাম করা এক ট্যুরিস্ট স্পটকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে রয়েছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা হ্যানয় থেকে সোজা এসেছি এই অগভীর সমুদ্রের স্ফটিক সবুজ নীল জলেতে মাথা তুলে দাঁড়িয়ে থাকা উপসাগরটা দেখতে। হাজার হাজার পাথুরে দ্বীপের সমন্বয়ে গঠিত এই এলাকাটা। হ্যাঁ, সকালবেলায় হ্যানয় থেকে রওনা দিয়েছি আমরা, উদ্দেশ্য হ্যালং বে। প্রাইভেট গাড়ি অথবা বাস এই দুভাবেই হ্যানয় থেকে এখানে আসা যায়। গ্লোব থেকে একটা গাড়ি আগে থেকে বুক করে রাখা ছিল, আর তাতে করেই সকাল সকাল চললাম আমি। না না, আমি একা নই, আমার সাথে ওই মিস্টার অ্যান্ড মিসেস রায়ও চলেছেন। এর ফলে আমার খরচাটাও শেয়ার হয়ে গেল, আর মনের সুখে বাংলায় কথা বলার লোকও পাওয়া গেল। হ্যানয় থেকে যখন বেরিয়েছিলাম তখন প্রায় সকাল 7টা। আমাদের ড্রাইভার বলল রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে, তাই পৌঁছতে 11টা বেজে যাবে। অপূর্ব সুন্দর ভিউ পুরো রাস্তাটায়। তিনজনে মিলে ভালোই আড্ডা আর গল্প চলল, সাথে উপরি পাওনা হিসেবে মিসেস রায়ের গলায় বাংলা গান। বাংলা আধুনিক থেকে রবীন্দ্র বা নজরুল সব রকম গানই উনি ভীষণ সুন্দরভাবে গেয়ে ফেলেন, আর সাথে আমরাও গলা মেলালাম। আর এই গলা মেলানো নিয়েই একটা দারুণ ঘটনা ঘটল, শোনাবো সেই ঘটনাটার কথা। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি ভিয়েতনামের হ্যালং বে। সেই কোন সকালে একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আমরা, এক ঘন্টার বেশি হয়ে গেল, গাড়ি চলছে তো চলছেই। হ্যানয় শহরটা পেরোনোর পর থেকেই ভূপ্রকৃতি খুব তাড়াতাড়ি বদলে যেতে লাগলো। ঘন সবুজ ভ্যালিগুলোর সীমানা শেষ হয়ে গেল, এবার সব খাড়া পাহাড় আর ঘন জঙ্গল, মানে এতটাই ঘন যে বেশ বুঝতে পারছিলাম সূর্যের আলো প্রবেশ করতে পারে না এইসব জঙ্গলে। দু একটা পাহাড়ের কোলে ধাপে ধাপে কিছু ছোট গ্রামও রয়েছে, গ্রামগুলো নিচের ধাপগুলোতে সোনালি হলুদ ধানের চাষ হচ্ছে, গান আর আড্ডা সমানে চলছে। আমি বলছি কলকাতার কথা, ওনারা শুনে যাচ্ছেন। শেষ কলকাতার পুজো কবে দেখেছেন সেটাও ওনাদের ভালো করে মনে নেই, যেটুকু দেখতে পান ইন্টারনেটের দৌলতে সেইটুকুই সম্বল। ওনাদের লন্ডনের প্রথম বাড়ি কেনা, তারপর সোসাইটির বিভিন্ন অনুষ্ঠান, দুর্গাপুজো, অনর্গল বলে চললেন সেই সমস্ত কথা। মিসেস রায় যখন কথা বলেন তখন অন্য কেউ আর কথা বলতে পারে না, মানে সুযোগ পায় না আর কি। আর গান গাইতে উনি কিন্তু ভীষণ ভালোবাসেন, সেটা তো প্রথম দিনেই বুঝে গেছিলাম। গোটা রাস্তায় 5 থেকে 6টা গান উনি গেয়ে শোনালেন আমাদেরকে। তবে সব থেকে ভালো লাগলো যখন উনি ওনার ভারী মিষ্টি সুরেলা গলায় গেয়ে উঠলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমাদের ড্রাইভার ছেলেটা খুব একটা কথা বলেনি এতক্ষণ, মিসেস রায় একলা চলো লাইনটা গাইছেন, আমরাও গলা মিলিয়েছি। হঠাৎ আমাদের ড্রাইভার মানে ওই টুয়ান ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে খোলা গলায় আমাদের সাথে গলা মেলালো। আমি শুধু ভাবছিলাম রবি ঠাকুরের কি অপার মহিমা, এই সুদূর ভিয়েতনামেও তার লেখা গান আজও সমান জনপ্রিয়। এখন আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি হ্যালং বে। সেই কোন সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, সারা রাস্তায় শুধু আড্ডা, গান আর চোখ জুড়ানো প্রকৃতি, আর এতক্ষণ পর একটু যেন খিদে খিদে পাচ্ছে। সে কথা বলতেই টুয়ান বলল, এই পাহাড়টার পরেই একটা ছোট্ট গ্রাম রয়েছে, সেখানে ভালো খাওয়ার জায়গা আছে। প্রায় মিনিট দশেক লাগলো সেই হোটেলটার সামনে পৌঁছতে। পাহাড়ের ঢালেই হোটেলটা, সামনে একটা বেশ বড় পার্কিং প্লেস। গাড়িটা সেখানে রেখে আমরা তিনজন হোটেলে গিয়ে বসলাম। না, এখানে স্নেক বা হানিবি দেখলাম না, তবে আমাদের চেনা ভাত হচ্ছে দেখতে পেলাম। তবে ভিয়েতনামে এসে লোকাল খাবার না খেয়ে ভাত খাবো? উহু, সেটা হবে না। মেনু কার্ডে একটা ডিশের ছবি দেখে চাউমিনের মতন মনে হলো। ডিশের নামটা দেখলাম লেখা আছে ফো। কোনো এক্সপেরিমেন্ট না করেই ওটাই অর্ডার দিলাম। টুয়ানের খাবারটা গাড়িতে পৌঁছে দিয়ে আসলো হোটেলের লোক। আমরা তিনজনে তিন প্লেট ফো সাবার করে যখন গাড়িতে গিয়ে পৌঁছলাম, দেখি টুয়ান মশাই একদম রেডি। তাড়াতাড়ি রওনা দিলাম আমরা। তিন প্লেট ফো সাবার করে যখন গাড়িতে গিয়ে পৌঁছলাম, দেখি টুয়ান মশাই একদম রেডি।

তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্ব

0: বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

হ্যালং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশের অবস্থিত। হ্যালং শহরের নামেই হ্যালং বে। এই অপূর্ব সুন্দর উপসাগরটির আয়তন প্রায় 1553 বর্গ কিলোমিটার। এর স্বচ্ছ নীলচে সবুজ জলে রয়েছে নানান ধরনের চুনাপাথর, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ। উপসাগরে কিছু দূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় দাঁড়িয়ে আছে। এখানে নাকি চুনাপাথরের প্রায় 2000 ছোট ছোট দ্বীপ আছে। তবে উপসাগরের মূল অংশের আয়তন কিন্তু মাত্র 334 বর্গ কিলোমিটার, মানে খুবই ছোট। সারা বছর এখানকার গড় তাপমাত্রা থাকে 15-25 ডিগ্রি সেলসিয়াস, তাই এতটুকু ক্লান্তি লাগছিল না। বরং গাড়ি থেকে নেমে সমুদ্রের তাজা হাওয়াতে আমাদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। এই হ্যালং বেতে রয়েছে 928 বড় দ্বীপ, তবে মানুষের বসতি হওয়ার মতন বড় দ্বীপ রয়েছে মাত্র দুটো। হ্যালং উপসাগরে রয়েছে 4-4 ভাসমান গ্রাম। গ্রামগুলোর নাম খুব মজার, কুয়াবেন, বালং, চংতু ও হ্যালং সিটি। এখানকার অধিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী। 1994 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উপসাগরটিকে। ভিয়েতনামি শব্দ হল হ্যালং, এর অর্থ হল মাটিতে নেমে আসা ড্রাগন। আর ভিয়েতনামবাসীরা এই উপসাগরকে ভিন হ্যালং নামেও ডাকে। আকাশ থেকে যে ড্রাগনটি মাটিতে নেমে এসেছিল, সে নাকি এই উপসাগরের জলের নিচে আজও লুকিয়ে আছে। আর অনেকেই নাকি তাকে দেখেছে। স্থানীয় মাঝিদের বক্তব্য কিন্তু সেটাই। উপকথা সেই ড্রাগনকে কি আমরা দেখতে পাব? শুনবো সেই কথা আর ঘুরব ভিয়েতনাম। জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসছি আমি কৌশিক। আপনারাও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে ভিয়েতনাম, তাহলে আর দেরি কেন? এখনই গ্লোব অল ইন্ডিয়াকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ভিয়েতনাম দেশটা ঘুরতে আসলে হ্যালং বে অবশ্যই আসতে হবে। গবেষণায় জানা গেছে 10,000 বছর আগে থেকে এখানে মানুষের বসবাস শুরু হয়। এখানের সবচেয়ে বড় গুহাটার নাম হল হাং ডু গো। আমরা এখন চলেছি বোটে করে সেটাই দেখতে। ওখানে পৌঁছে তো অবাক আমরা, কি বিশাল গুহা! আমার মনটা বলে উঠল, রাতের বেলায় সবাই যখন চলে যায় ওই ড্রাগন মনে হয় এই গুহাতেই আসে ডিনার সারতে আর ঘুম দেয়। 19 শতকের দিকে এটা আবিষ্কার হওয়ার পর ফরাসি পর্যটকরা এর নাম দিয়েছিলেন গ্রোত্তে দি মার্ভেলাস। 3টি বিশাল চেম্বার রয়েছে ভিতরে। গুহার ছাদ থেকে বিন্দু বিন্দু জল পড়ার ফলে চুনাপথরের অসংখ্য ঝুলন্ত এবং মাটি ফুঁড়ে বের হওয়া স্তম্ভ গুহার পরিবেশকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে। স্ট্যালেকমাইট অ্যান্ড স্ট্যালেকটাইটগুলো কোথাও কোথাও শ্যাওলা ঘেরা, কোনোটা আবার বেশ রঙিন, কোথাও বেশ স্লিপারি, পাথরের ধাপ নিচের দিকে নেমে গেছে। এদিক ওদিক অনেকগুলো গুহার মুখ চলে গেছে। কয়েকটা মুখ এখনকার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আবার বন্ধ করে রেখেছে। গুহাটা খুব সাবধানে দেখলাম, মানে বিদেশে এসে পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই, আর যদি পা স্লিপ করে ড্রাগনের গর্তে গিয়ে পড়ি ব্যাস। এই গুহাটা আরও বেশি সুন্দর ওই স্ট্যালেকমাইট আর স্ট্যালেকটাইটগুলোর জন্য। স্ট্যালেকটাইট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলে থাকে এবং ক্রমশ সূচালো হয়ে নিচের দিকে বাড়তে থাকে। আবার স্ট্যালেকমাইটগুলো গুহার মেঝে থেকে ওপরের দিকে ক্রমশ উঠতে থাকে। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং গম্বুজাকৃতির হয়। দেখব আমরা এই হ্যালং বে, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে, আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। তুয়ান চাও এবং কাটবা হল এই হ্যালং বের সবচেয়ে বড় দ্বীপ। হ্যানয় থেকে বিভিন্ন প্যাকেজ ট্যুর রয়েছে হ্যালং বের জন্য। আগেই বলেছিলাম বাসে করে যেতে চাইলে হ্যানয় থেকে বাস অথবা মিনি বাসে করে যেতে পারেন। মিনি বাসে করে যেতে আপনার খরচ পড়বে $120,000 বা $6। এছাড়াও প্রাইভেট কার অথবা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। এজন্য প্রতি কারের জন্য আপনাকে গুনতে হবে $85। পুরো ট্রিপ অর্থাৎ 2 দিন 1 রাতের জন্য ভাড়া নিলে খরচ পড়বে মোটামুটি $150। হ্যালং বের জলের নিচে থাকা সেই ড্রাগনকে নাকি এখানকার স্থানীয়রা অনেকবার দেখেছে। আমি মোটামুটি যাকে সামনে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি ওই ড্রাগনের কথা। ক্রুজে করে তুয়ান চাও এবং কাটবা যখন যাচ্ছি, আমার দৃষ্টি ওই নীল গভীর জলের দিকে। মিসেস রায় বোধহয় আমার এই অদ্ভুত আচরণ দেখে মনে মনে হাসছিলেন। হ্যালং বেতে ভাসতে ভাসতেই আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের ক্রুজের যে ক্যাপ্টেন ছিল, খাবার সময় সে একবার নিচে নেমে এলো। আমি অনেকক্ষণ ধরেই উসখুস করছিলাম। বয়সটা ওনার খুব একটা বেশি নয়, কিন্তু যতই হোক ক্যাপ্টেন বলে কথা, রোজই এই হ্যালং বেতে উনি সেল করেন। ড্রাগন আছে নাকি পুরোটাই একটা রূপকথা, এই খবরটা উনি নিশ্চয়ই দিতে পারবেন। ওনাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করাতে আমার দিকে একটু অবাকভাবে তাকালেন ক্যাপ্টেন ওয়াং। ওনার চোখের কোণায় একটু হাসি ঝিলিক দেখা গেল। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দেখবেন ড্রাগন? ড্রাগন তাহলে সত্যি আছে, আপনি দেখাতে পারবেন? নিশ্চয়ই, চলুন আমার সাথে। খাওয়া শেষ হয়ে গেছে ওনার, পিছন পিছন চললাম উপরের ডেকে। ক্যাপ্টেন্স রুমটা বেশ সুন্দর, সামনে একটা ছোট্ট অবজারভেশন ডেক, ক্যাপ্টেনের হাতে একটা দূরবীন। আমার হাতে সেটা দিয়ে বললেন, ওই যে সামনের দ্বীপগুলো দেখছেন, দেখুন তো একটু ভালো করে। কি দেখলাম বলবো একটু পরে, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এরকমই দেখবো আর জানবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো ভিয়েতনাম। ফিরে আসছি ওই একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অসাধারণ সুন্দর হ্যালং বেতে ভাসতে ভাসতে আমাদের ক্রুজটা সোজা এগিয়ে এসে থামল সামনের ওই কুয়াশা ঘেরা দিব্বা আইল্যান্ডের ঠিক সামনে। ডেক থেকে দেখে বুঝতে পারলাম সমুদ্র এখানে খুব গভীর নয়, জল খুব স্বচ্ছ, তাই বেশ নিচে যে কোরাল রিফ রয়েছে সেটাও দেখা যাচ্ছিল। সামনের দ্বীপটা খুব একটা বড় নয়, খাড়া পাহাড় সোজা সমুদ্র থেকে উঠে গেছে অনেক উঁচুতে, বেশ কুয়াশা উপরের দিকে। আমাদের মতন আরও একটা ক্রুজ এসে দাঁড়িয়েছে বেশ কিছুটা দূরে। তাহলে এই আইল্যান্ডেই কি ড্রাগনের থাকার জায়গা? ক্রুজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল আমাদের। রহস্যময় ওই দ্বীপটা থেকে একটা নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। ওখানে নামা সম্ভব নয়, কারণ পুরোটাই বড় বড় পাথর দিয়ে ঘেরা। সবার চোখ ওই দ্বীপের দিকে। অনেকেই দেখলাম ক্যামেরা বাগিয়ে বা মোবাইলে ফটো তুলছে, বেশ কিছু ছবি আমিও তুলে নিলাম। ক্যাপ্টেন ক্রুজটার সামনের নীল জলের দিকে তাকিয়ে বলল, ড্রাগন বলে আসলে এখানকার মৎস্যজীবীরা যেটার কথা বলে সেটা আসলে এক ধরনের মাছ। জলের নিচে যে কোস্টাল লাইমস্টোনের গুহা বা কেভগুলো আছে তার মধ্যেই থাকে ওরা। ওপরে খুব একটা আসে না, তবে মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। মাছটাকে এরা ড্রাকন বা ড্রাগন বলে ডাকে, কারণ এটা দেখতে অনেকটা রূপকথার ড্রাগনের মতোই। ক্যাপ্টেন আরও একটা অদ্ভুত কথা জানালো, এই মাছগুলো নাকি ব্লাইন্ড, মানে দেখতে পায় না। আমাদের ক্রুজ আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। যাব আর একটা নতুন জায়গায়, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার ঘুরবো আমরা এই অপরূপ সুন্দর হ্যালং বে।

এই হ্যালং বে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু কেন, কি এমন বিশেষত্ব আছে এই উপসাগরে? 1500 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো এই বেতে অ্যাপ্রক্সিমেটলি 1969টা আইল্যান্ডস বা আইলেটস রয়েছে, আর রয়েছে অসংখ্য লাইমস্টোন টাওয়ার। প্রায় 500 মিলিয়ন ইয়ার্স লেগেছে এই হ্যালং বের 2000 লাইমস্টোন আইল্যান্ডসগুলো তৈরি হতে। আরও একটা কথা, হ্যালং বে কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড অ্যাজ ওয়ান অফ দি নিউ 7 ন্যাচারাল ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ অন 11th November 2011। ভিয়েতনামি শব্দ হল হালং, অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন। স্থানীয় ভিয়েতনামবাসীরা এই উপসাগরকে উইন হালং নামে ডাকে। হালং বেকে নিয়ে স্থানীয় একটি প্রবাদও চালু আছে। ভিয়েতনামবাসীরা যখন তাদের দেশের উন্নয়নের কাজ শুরু করেছেন, তখন দস্যুদের সাথে যুদ্ধ বাধে, আর সেই দস্যুদের থেকে রক্ষার জন্য সেই সময় ঈশ্বর রক্ষাকর্তা হিসেবে একটি ড্রাগন পরিবারকে পাঠায়। ড্রাগনদের মুখের লালা থেকে মুক্ত বেরিয়ে সাগরে পড়ে, আর তারপর সেই বিশাল সব মুক্তগুলো সাগরে ছড়িয়ে থাকে, আর সমুদ্রের পাথরগুলোর সাথে একত্রিত হয়ে দস্যুদের জাহাজের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায়। যখন দস্যুদের জাহাজ আক্রমণ করতে আসে, তখন এই জাদুকরী মুক্তগুলো পাহাড়কে পাশ কাটিয়ে যেতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর ড্রাগনরা এই শান্তিময় স্থানেই থেকে যায়, আর এ নিয়ে একটা খুব সুন্দর গল্প হয়, যেখানে মা ড্রাগনরা অবতরণ করেছিল সেই জায়গার নাম হয়েছে হালং। গল্প হয় যেখানে মা ড্রাগনরা অবতরণ করেছিল সেই জায়গার নাম হয়েছে হালং,

সাদা ফেনা, ভি মানে লেজ। কি দারুণ না এই হ্যালংবের গল্পটা? চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হা

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

হ্যালং বেতে এন্টারটেনমেন্ট বা অ্যাক্টিভিটির মধ্যে মাছ ধরাটাও কিন্তু আছে। মানে এই ক্রুজ একটা জায়গায় দাঁড়াবে আর যারা ফিশিং ভালোবাসে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এমনকি রাতেও ফিশিং বা স্কুইড ফিশিং অফার করা হয়েছিল আমাদের। রাতে উপসাগরটির জল আরও সুন্দর হয়, কিছু জায়গায় জলের নিচ থেকে আলো জ্বলতেও দেখলাম আমরা। মিস্টার রায় বললেন, চুনাপাথরের গুহার গ্যাসের সাথে জলের রাসায়নিক বিক্রিয়ার জন্য এই আলো তৈরি হয়। সে যাই হোক, রাতের বেলায় এই উপসাগরটি সত্যি রহস্যময় বলে মনে হয়। আমরা গেলাম মুক্তোর কারখানা পার্ল হাউস দেখতে। সাহসী ডাইভারগুলি কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের অতলে ডুব দিয়ে মুক্তো তুলে আনছে, সেই সব একদম লাইভ দেখা যায় এখানে। মূল্যবান সব সিশেলের সন্ধানে ওই বিপজ্জনক গভীর জলের নিচের গুহাগুলোতে ঢুকে সেখান থেকে বেছে বেছে ঝিনুক তুলে নিয়ে আসে। তারপর ফ্যাক্টরিতে সেগুলো আধুনিক উপায়ে প্রসেসিং করে বার করে আনা হয় ঝকঝকে সব মুক্তো। সেই সব মুক্তো দিয়ে অসাধারণ সব গয়না বানানো হচ্ছে এখানে। ইচ্ছে হলে কিনতেই পারেন। ইউনিক একটা মেমরি সবাই সাথে নিয়ে ফিরতে চায়। পকেট পারমিট করলে এই পার্ল অর্নামেন্টসগুলো কিন্তু দারুণ অপশন। এছাড়াও ক্রুজ থেকে নেমে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে যে কটা বিচ রয়েছে সবকটাই কৃত্রিমভাবে তৈরি করা। সেখান থেকে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে। অ্যাডভেঞ্চার ভালোবাসলে এটা একদম মিস করবেন না। কাটবা আইল্যান্ডে নেমে ভিয়েতনামের জাতীয় উদ্যান আর তার গভীর ম্যানগ্রোভ জঙ্গল, প্রবাল প্রাচীর আর পাথুরে বীচ দেখে নিলাম আমরা। বাইছাই দ্বীপটায় রয়েছে দারুণ কিছু রেস্টুরেন্ট। ভিয়েতনামের আসল এসেন্সটা পেতে হলে যেগুলোতে লোকাল কুইজিন অবশ্যই ট্রাই করতে হবে। তারপর সামনের সৈকতে আপনি ওয়াটার স্কিং বা জেট স্কিং করতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। কি যাবেন নাকি দেখতে ভিয়েতনামের হ্যালং বে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with RadioBanglaNet.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিল ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

এখন আবহাওয়া ক্রমশ শীতল হচ্ছে এবং আপনাদের অনেকেই ইতিমধ্যে হিটার ব্যবহার শুরু করেছেন। এই পরিস্থিতিতে এনার্জি বিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুসংবাদ হল, কিছু ছোট পরিবর্তনই বাস্তবে বড় সাশ্রয় সম্ভব। আপনি বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় করতে পারেন যদি আপনার কম্বি বয়লার ফ্লো টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনেন। এতে বয়লার আরও দক্ষতার সাথে কাজ করে। দুই, দরজা ও জানালার আশেপাশে ফাঁক ফোকর গুজে সেগুলো বন্ধ রাখুন, এতে ঘরের উষ্ণতা ধরে রাখা যায়। তিন, যে ঘরগুলি আপনি ব্যবহার করছেন না সেগুলো রেডিয়েটার বন্ধ না করে তাপমাত্রা কমিয়ে রাখুন। অল্প পরিবর্তন বিশাল সাশ্রয়। এই তিনটি সোজা পদ্ধতি অনুসরণ করে বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় সম্ভব। বিস্তারিত জানতে ভিজিট করুন gov.uk/cleanenergy।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টাই পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

বন্ধু, প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। ভীত বাঙালি কিন্তু ভীত নয়, অন্তত কল্পনা ও ভাবনার ক্ষেত্রে তো নয়ই। মনে মনে রহস্য অ্যাডভেঞ্চারকে ধাওয়া করা নেশা কিন্তু বাঙালির শিরায় উপশিরায়। 8 থেকে 80 সকল বাঙালির কাছে কিন্তু গোয়েন্দা কাহিনী এবং গোয়েন্দা গল্প নির্ভর ছবি বরাবরই কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। সেজন্য আজকে প্রবাসীমান অনুষ্ঠানে কথা হবে সেই নিয়ে। সঙ্গে থাকুন।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কি? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: দিনের আলো নিবে এলো সচ্চি টোপে টোপে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে।

0: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম যে রহস্য নির্ভর বাংলা ছবির মহরত যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক ও ছবি নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের হাত ধরে। 1952 সালে মুক্তি পায় প্রথম বাংলা থ্রিলার হানাবাড়ি। জনতার বিচারে হানাবাড়ি টিপিক্যাল গোয়েন্দা ছবি না হয়ে উঠলেও গোয়েন্দা ছবির কিছু উপাদানে কিন্তু সেই ছবিটা সমৃদ্ধ ছিল, এটা কিন্তু বলাই যেতে পারে। হানাবাড়ির পরে মনে রাখবার মতো থ্রিলার ছবিটি হল উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত থানা থেকে আসছি। পরিচালক ছিলেন হীরেন নাগ, মূল নাটক ছিল অ্যান ইন্সপেক্টর কলস, নাট্যকার ছিলেন জে বি প্রিস্টলি। কিন্তু এই দুটি ছবির কোনোটাই কিন্তু আমরা সেরকমভাবে পেশাদার বা শখের প্রাইভেট ডিটেকটিভের চরিত্রকে কিন্তু বলতে গেলে খুঁজে পাই না। গোয়েন্দা ছবির ধারাকে যিনি বাংলায় সর্বপ্রথম সফল ও জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি কিন্তু আর কেউই নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ সত্যজিৎ রায়। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ল, স্বপ্ন আমার ফুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এমন না আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মরণ অনুষ্ঠান। আর যেটা বলছিলাম বন্ধু, যে গোয়েন্দা ছবি ধারাকে যদি আমরা বলতে পারি বাংলায় সর্বপ্রথম সফল যদি কেউ করে থাকেন, তিনি কিন্তু আর কেউ নন, বরঞ্চ বলতে পারেন বাংলার অন্যতম প্রাণ পুরুষ সুচিত্রা রায়। কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকেই সর্বপ্রথম আমরা দেখি, তিনি কিন্তু চলচ্চিত্রায়িত করেছিলেন 1969 সালে। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবিটিকে তাই ধরা যেতে পারে যে প্রথম সফল গোয়েন্দা ছবি, মানে বাংলার প্রথম সফল গোয়েন্দা ছবি হিসেবে। এরপর নিজেরই সৃষ্ট গোয়েন্দা কাহিনীকে নায়ক, মানে সেখানে নায়ক ছিলেন ফিরুদা, তাকে নিয়ে আসেন সুচিত্রা রায় রূপালী পর্দায় অভিজাতদের মোড়কে। সোনার কেল্লায় এবং জয় বাবা ফেলুনাথ বাংলা গোয়েন্দা ছবির ইতিহাসে কিন্তু বলতে পারেন কাল্ট হিসেবেই থেকে যাবে। ফেলুদা চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ু চরিত্রে সন্তোষ দত্ত এবং তপসি চরিত্রে সিদ্ধার্থ চ্যাটার্জিকে বাংলা ছবির দর্শকরা এর একরকম বলতে পারেন যে অমরত্বের আসনে কিন্তু বসিয়ে রেখেছেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাংলা অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, সত্যজিৎ রায়ের পর বাংলা ছবি নির্মাতাদের একটু কিন্তু ভুল হয়নি বাঙালি দর্শকদের স্নায়ু বুঝে নিতে। রক্ত মাংসের ছাপোষা বাঙালিরা কিন্তু গোয়েন্দার সুপার হিরো এরকম কিন্তু একটা ক্যাটেগরি তৈরি করে ফেললেন। ফেলুদা, ব্যোমকেশ, কাকা বাবুদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল, কারণ নম্বর যারা দেবেন তার একটা বড় অংশই কিন্তু সেই সময় ছিল খুদে বাঙালি দর্শক। তাদের খুশি করা মুখের কথা নয়। সঙ্গে বাজারে ভিড় জমালেন আরও সব গোয়েন্দারা, যেমন সোনাদা, শবর, শান্তিলাল, কিরিটি, বোবল, পাণ্ডব গোয়েন্দা, গোয়েন্দা জুনিয়ররা। বাবার রেখে যাওয়া ফেলুদার সঙ্গেই কিন্তু একরকমভাবে দেখতে গেলে ঘর বেঁধে ফেললেন সন্দীপ রায়। ফেলুদা চরিত্রের নতুন মুখ হলেন সত্য মানে সব্যসাচী চক্রবর্তী। আর টিভি সিরিজ ফেলুদা 30 1996 সাল থেকে শুরু করে ডাবল ফেলুদা 2016 সালে, মানে একগুচ্ছ ফেলুদার গল্প কিন্তু সন্দীপ রায় মানুষজনকে উপহার দিয়েছেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী বন অনুষ্ঠান। আর বন্ধু, যেটা বলছিলাম যে ফেলুদার পাশাপাশি আপনি যদি দেখেন তো গোয়েন্দা ছবির যে ট্রেন্ড তৈরি করে ফেলেছিল মানে তখনকার দিনে বাঙালি দর্শকদের কাছে, সেখানে আমরা দেখি যে এই ব্যোমকেশ বক্সী নামক গোয়েন্দা নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে আর এখনো হচ্ছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে মঞ্জু দে, ঋতুপর্ণ ঘোষ, তা থেকে শুরু করে অঞ্জন দত্ত এবং অরিন্দম শীল, এরা সবাই কিন্তু ব্যোমকেশকে নিয়ে দর্শকের আগ্রহকে রীতিমতো বাড়িয়ে তুলেছেন। তবে ব্যোমকেশকে নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন অঞ্জন দত্ত। তিনি মোট 5টি ছবি ব্যোমকেশের চরিত্রকে নিয়ে করেছেন, বা তার থেকে বেশিও উনি করার চেষ্টা করেছেন। আবি চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্তকে পর্যায়ক্রমে তিনি কাস্ট করেছেন। অঞ্জন দত্তের পরেই আমরা দেখি ব্যোমকেশ প্রসঙ্গে যার নাম আসে তিনি হলেন অরিন্দম শীল। তবে শুধু ব্যোমকেশই নয়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র এবং যে যার নাম হচ্ছে সবর, এবং সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিকেও কিন্তু অরিন্দম শীল বড় পর্দায় নিয়ে এসেছেন। শুধুমাত্র সিনেমা মহলই নয়, বাঙালির ডাইনিং টেবিলেও কিন্তু আমরা দেখি যে জায়গা করে ফেলেছেন অয়ন রায় পরিচালিত ও গৌরব চক্রবর্তী অভিনীত ব্যোমকেশ ধারাবাহিকটি। প্রসঙ্গত উল্লেখ্য যে বাঙালি পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ও রঞ্জিত কাপুর অভিনীত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী এই নামক একটি হিন্দি ভাষার ধারাবাহিকও কিন্তু মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে পপুলার হয়েছিল 1993 সালে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়

ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির

0: খবর বল, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আড্ডা দিতে চলে আসলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ফেলুদা ও ব্যোমকেশের পর বেশি জনপ্রিয় গোয়েন্দা কিন্তু হয়ে উঠেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট ক্যারেক্টার কাকাবাবু। তপন সিনহা থেকে শুরু করে পিনাকি চৌধুরী, সৃজিত মুখার্জিরা কিন্তু কাকাবাবুকে একাধিক ছবিতে দেখিয়েছেন এবং সেই ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছে মানুষজনের কাছে। তবে বেশিরভাগ ডিটেকটিভ ছবিতে কিন্তু মেয়েদের অবস্থান ছিল অনেকটাই পিছনে। সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: টিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার তায় মাঝে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও, আঁঠি কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে, ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার, আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো, হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বেশিরভাগ বাংলা ছবিতে কিন্তু আমরা দেখি, মূলত ডিটেকটিভ ছবিতে আমরা দেখি যে মেয়েদের অবস্থান কিন্তু অনেকটাই পেছনে। সেই জন্য প্রশ্ন ওঠে যে ফেলুদা কি ম্যাসকুলিন? নারী সংঘ থেকে তিনি কিন্তু বলতে গেলে অনেকটাই দূরে থাকেন। ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর গুরুত্ব কি খাবার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ? মেধা এবং নারীকে একই পঙ্ক্তিতে রাখতে কোনো দ্বিধা কি কাজ করেছে তখনকার কাহিনীকার এবং ছবি নির্মাতাদের মনে? এইসব প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখন প্রশ্ন জাগছে যে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, বিশেষ করে মেয়েদেরকে বা নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমরা কতটাই ভাবতে পেরেছি, তখন কিন্তু আশার বিষয় যে নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমাদের ছবি নির্মাতারা যে একদমই ভাবেননি তা কিন্তু নয়। এই প্রসঙ্গে প্রথমেই মনে আসে ঋতুপর্ণ ঘোষের শুভমহরথ নামক ছবিটি, যেটা 2003 সালে মুক্তি পেয়েছিল। আগাতা ক্রিস্টির মিস মার্পল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে বাংলা ছায়াছবির প্রথম মহিলা গোয়েন্দা রাঙা পিসিমাকে হয়তো অনেকেরই মনে থাকবে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গোয়েন্দা মিতির মাসির কথাও কিন্তু ভোলা যায় না। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের এই নারী গোয়েন্দাকে পর্দায় কিন্তু নিয়ে এসেছেন পরিচালক অরিন্দম শীল। মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় কিন্তু দর্শকদের নজর কেড়েছে। এই প্রসঙ্গে যে জনপ্রিয় ধারাবাহিকটির কথা না বললেই নয়, তা হলো ইন্দ্রাণী হালদার অভিনীত গোয়েন্দাগিন্নি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বাংলায় গোয়েন্দা ছবির নির্মাণ কিন্তু কম নয় এবং এই নির্মাণ থেমেও থাকেনি। হাল আমলে ওটিটির হাত ধরে কিন্তু ফিরে এসেছে নবনির্মিত ব্যোমকেশ, যেখানে বক্সিবাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে একেনবাবু সিরিজ। এমনকি গোয়েন্দা মেজাজের বাইরে বেরিয়ে এসে ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোড়াও কিন্তু বেশ বলতে গেলে জনপ্রিয় হয়েছে। অর্থাৎ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে গোয়েন্দা ছবির দর্শক এবং প্রযোজক পরিসংখ্যানের দিক থেকে প্রথম সারিতে রয়েছে বাঙালি দর্শকদের কাছে। বাঙালিরা কিন্তু গোয়েন্দা গল্প এবং গোয়েন্দা ছবি দেখতে ভালোবাসে, আর সেই জন্য আমাদের যে ফিল্ম মেকাররা আছেন তারাও কিন্তু গোয়েন্দা ছবি, গোয়েন্দা কাহিনী নিয়ে আসছেন বাঙালি দর্শকদের কাছে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
3: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী, গ্রহ, তারা, রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে সে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে।

0: এই বিশ্বের বাণী মূর্তিমতী, একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি। তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে। মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভি, নও ছবি নও তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে সবুজ ছোট ছোট পাহাড়, আর সেই পাহাড়ে ঘেরা জায়গাটায় রয়েছে একটা নীলচে সবুজ সমুদ্র। না না, সমুদ্র ঠিক নয়, এটা আসলে একটা উপসাগর। এখানে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে সব সময়। মিসেস রায় গায়ে চাদরটা তাই ভালো করে জড়িয়ে নিলেন। সামনের ওই বেটার মাঝে আবার অনেকগুলো ছোট ছোট পাহাড় জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। একটা নাম না জানা পাখির ডাক অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। সামনের বিস্তীর্ণ নীল আকাশে ধাক্কা খেয়ে সেই শব্দটাই ফিরে আসছে বারবার। ভালো করে ওই নীল জলের গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এই উপসাগরেই নাকি বাস করে একটা ড্রাগন, মানে এমন এক অজানা সামুদ্রিক প্রাণী যাকে দেখতে নাকি অনেকটাই ড্রাগনের মতন। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা চলেছি ভিয়েতনামের অপরূপ সুন্দর হ্যালং বে দেখতে। কেমন এই হ্যালং বে, আর ওই ড্রাগন কি সত্যি আছে? আমি কি দেখতে পেয়েছিলাম এই ড্রাগনকে? এই হ্যালং বেতে কীভাবেই বা যাব, এখানে কি কি দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন থাকব, খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই সফরে এসেছি। যাব আমরা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটে।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম, আমি কৌশিক, আর আজ আমি আপনাদের সাথে আছি এক দারুণ বৈচিত্র্যময় দেশ যার নাম ভিয়েতনাম। আর এখানকারই এক অতি সুন্দর এক জায়গা হল হ্যালং উপসাগর বা হ্যালং বে। ভিয়েতনামের কুয়াংনি প্রদেশের এই উপসাগরটি অবস্থিত। এই উপসাগরের আসল বিশেষত্ব হল স্বচ্ছ নীল রঙের জল এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। 1994 সালে হ্যালং উপসাগরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার 2007 সালে হ্যালং বেকে পৃথিবীর নতুন ন্যাচারাল সেভেন ওয়ান্ডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর তাই ভিয়েতনামে ঘুরতে আসলে এই রকম নাম করা এক ট্যুরিস্ট স্পটকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে রয়েছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা হ্যানয় থেকে সোজা এসেছি এই অগভীর সমুদ্রের স্ফটিক সবুজ নীল জলেতে মাথা তুলে দাঁড়িয়ে থাকা উপসাগরটা দেখতে। হাজার হাজার পাথুরে দ্বীপের সমন্বয়ে গঠিত এই এলাকাটা। হ্যাঁ, সকালবেলায় হ্যানয় থেকে রওনা দিয়েছি আমরা, উদ্দেশ্য হ্যালং বে। প্রাইভেট গাড়ি অথবা বাস এই দুভাবেই হ্যানয় থেকে এখানে আসা যায়। গ্লোব থেকে একটা গাড়ি আগে থেকে বুক করে রাখা ছিল, আর তাতে করেই সকাল সকাল চললাম আমি। না না, আমি একা নই, আমার সাথে ওই মিস্টার অ্যান্ড মিসেস রায়ও চলেছেন। এর ফলে আমার খরচাটাও শেয়ার হয়ে গেল, আর মনের সুখে বাংলায় কথা বলার লোকও পাওয়া গেল। হ্যানয় থেকে যখন বেরিয়েছিলাম তখন প্রায় সকাল 7টা। আমাদের ড্রাইভার বলল রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে, তাই পৌঁছতে পৌঁছতে 11টা বেজে যাবে। অপূর্ব সুন্দর ভিউ পুরো রাস্তাটায়। তিনজনে মিলে ভালোই আড্ডা আর গল্প চলল, সাথে উপরি পাওনা হিসেবে মিসেস রায়ের গলায় বাংলা গান। বাংলা আধুনিক থেকে রবীন্দ্র বা নজরুল সব রকম গানই উনি ভীষণ সুন্দরভাবে গেয়ে ফেলেন, আর সাথে আমরাও গলা মেলালাম। আর এই গলা মেলানো নিয়েই একটা দারুণ ঘটনা ঘটল, শোনাবো সেই ঘটনাটার কথা। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি ভিয়েতনামের হ্যালং বে। সেই কোন সকালে একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আমরা, এক ঘন্টার বেশি হয়ে গেল, গাড়ি চলছে তো চলছেই। হ্যানয় শহরটা পেরোনোর পর থেকেই ভূপ্রকৃতি খুব তাড়াতাড়ি বদলে যেতে লাগলো। ঘন সবুজ ভ্যালিগুলোর সীমানা শেষ হয়ে গেল, এবার সব খাড়া পাহাড় আর ঘন জঙ্গল, মানে এতটাই ঘন যে বেশ বুঝতে পারছিলাম সূর্যের আলো প্রবেশ করতে পারে না এই সব জঙ্গলে। দু একটা পাহাড়ের কোলে ধাপে ধাপে কিছু ছোট গ্রামও রয়েছে, গ্রামগুলো নিচের ধাপগুলোতে সোনালি হলুদ ধানের চাষ হচ্ছে, গান আর আড্ডা সমানে চলছে। আমি বলছি কলকাতার কথা, ওনারা শুনে যাচ্ছেন। শেষ কলকাতার পুজো কবে দেখেছেন সেটা ওনাদের ভালো করে মনে নেই, যেটুকু দেখতে পান ইন্টারনেটের দৌলতে সেইটুকুই সম্বল। ওনাদের লন্ডনের প্রথম বাড়ি কেনা, তারপর সোসাইটির বিভিন্ন অনুষ্ঠান, দুর্গাপুজো, অনর্গল বলে চললেন সেই সমস্ত কথা। মিসেস রায় যখন কথা বলেন তখন অন্য কেউ আর কথা বলতে পারে না, মানে সুযোগ পায় না আর কি। আর গান গাইতে উনি কিন্তু ভীষণ ভালোবাসেন, সেটা তো প্রথম দিনেই বুঝে গেছিলাম। গোটা রাস্তায় 5 থেকে 6টা গান উনি গেয়ে শোনালেন আমাদেরকে। তবে সব থেকে ভালো লাগলো যখন উনি ওনার ভারী মিষ্টি সুরেলা গলায় গেয়ে উঠলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমাদের ড্রাইভার ছেলেটা খুব একটা কথা বলেনি এতক্ষণ, মিসেস রায় একলা চলো লাইনটা গাইছেন, আমরাও গলা মিলিয়েছি। হঠাৎ আমাদের ড্রাইভার মানে ওই টুয়ান ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে খোলা গলায় আমাদের সাথে গলা মেলালো। আমি শুধু ভাবছিলাম রবি ঠাকুরের কি অপার মহিমা, এই সুদূর ভিয়েতনামেও তার লেখা গান আজও সমান জনপ্রিয়। এখন আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি হ্যালং বে।

সামনে একটা বেশ বড় পার্কিং প্লেস। গাড়িটা সেখানে রেখে আমরা তিনজন হোটেলে গিয়ে বসলাম। না, এখানে স্নেক বা হানিবি দেখলাম না, তবে আমাদের চেনা ভাত হচ্ছে দেখতে পেলাম। তবে ভিয়েতনামে এসে লোকাল খাবার না খেয়ে ভাত খাবো? উহু, সেটা হবে না। মেনু কার্ডে একটা ডিশের ছবি দেখে চাউমিনের মতন মনে হলো। ডিশের নামটা দেখলাম লেখা আছে ফো। কোনো এক্সপেরিমেন্ট না করেই ওটাই অর্ডার দিলাম। টুয়ানের খাবারটা গাড়িতে পৌঁছে দিয়ে আসলো হোটেলের লোক। আমরা তিনজনে তিন প্লেট ফো সাবার করে যখন গাড়িতে গিয়ে পৌঁছলাম, দেখি টুয়ান মশাই একদম রেডি। তাড়াতাড়ি রওনা দিলাম আমরা। অনেকটা সময় নষ্ট হয়েছে রাস্তার ট্রাফিক জ্যামে, আর কিছুটা আমাদের ছবি তোলার জন্য। এদিকটা বেশ অন্যরকম, জঙ্গল কম, ন্যাড়া পাহাড়ও রয়েছে বেশ কয়েকটা, আর বাতাসে একটা সমুদ্রের নোনা হাওয়ার গন্ধ। মানে আমরা যে আমাদের গন্তব্যের কাছে এসে গেছি সেটা বোঝা যাচ্ছিল। আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুহানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
3: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

হ্যালং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশের অবস্থিত। হ্যালং শহরের নামেই হ্যালং বে। এই অপূর্ব সুন্দর উপসাগরটির আয়তন প্রায় 1553 বর্গ কিলোমিটার। এর স্বচ্ছ নীলচে সবুজ জলে রয়েছে নানান ধরনের চুনাপাথর, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ। উপসাগরে কিছু দূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় দাঁড়িয়ে আছে। এখানে নাকি চুনাপাথরের প্রায় 2000 ছোট ছোট দ্বীপ আছে। তবে উপসাগরের মূল অংশের আয়তন কিন্তু মাত্র 334 বর্গ কিলোমিটার, মানে খুবই ছোট। সারা বছর এখানকার গড় তাপমাত্রা থাকে 15-25 ডিগ্রি সেলসিয়াস, তাই এতটুকু ক্লান্তি লাগছিল না। বরং গাড়ি থেকে নেমে সমুদ্রের তাজা হাওয়াতে আমাদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। এই হ্যালং বেতে রয়েছে 928 বড় দ্বীপ, তবে মানুষের বসতি হওয়ার মতন বড় দ্বীপ রয়েছে মাত্র দুটো। হ্যালং উপসাগরে রয়েছে 4-4 ভাসমান গ্রাম। গ্রামগুলোর নাম খুব মজার: কুয়াবেন, বালং, চংতু ও হ্যালং সিটি। এখানকার অধিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী। 1994 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উপসাগরটিকে। ভিয়েতনামি শব্দ হল হ্যালং, এর অর্থ হল মাটিতে নেমে আসা ড্রাগন, আর ভিয়েতনামবাসীরা এই উপসাগরকে উইন হ্যালং নামেও ডাকে। আকাশ থেকে যে ড্রাগনটি মাটিতে নেমে এসেছিল, সে নাকি এই উপসাগরের জলের নিচে আজও লুকিয়ে আছে, আর অনেকেই নাকি তাকে দেখেছে। স্থানীয় মাঝিদের বক্তব্য কিন্তু সেটাই। উপকথা সেই ড্রাগনকে কি আমরা দেখতে পাবো? শুনবো সেই কথা আর ঘুরবো ভিয়েতনাম। জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসছি আমি কৌশিক। আপনারাও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে ভিয়েতনাম, তাহলে আর দেরি কেন? এখনই গ্লোব অল ইন্ডিয়াকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ভিয়েতনাম দেশটা ঘুরতে আসলে হ্যালং বে অবশ্যই আসতে হবে। গবেষণায় জানা গেছে 10,000 বছর আগে থেকে এখানে মানুষের বসবাস শুরু হয়। এখানের সবচেয়ে বড় গুহাটার নাম হল হাং ডুগো। আমরা এখন চলেছি বোটে করে সেটাই দেখতে। ওখানে পৌঁছে তো অবাক আমরা, কি বিশাল গুহা! আমার মনটা বলে উঠল, রাতের বেলায় সবাই যখন চলে যায় ওই ড্রাগন মনে হয় এই গুহাতেই আসে ডিনার সারতে আর ঘুম দেয়। 19 শতকের দিকে এটা আবিষ্কার হওয়ার পর ফরাসি পর্যটকরা এর নাম দিয়েছিলেন গ্রোত্তে দি মার্ভেলাস। 3টি বিশাল চেম্বার রয়েছে ভিতরে। গুহার ছাদ থেকে বিন্দু বিন্দু জল পড়ার ফলে চুনাপথরের অসংখ্য ঝুলন্ত এবং মাটি ফুঁড়ে বের হওয়া স্তম্ভ গুহার পরিবেশকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে। স্ট্যালেকমাইট অ্যান্ড স্ট্যালেকটাইটগুলো কোথাও কোথাও শ্যাওলা ঘেরা, কোনোটা আবার বেশ রঙিন, কোথাও বেশ স্লিপারি, পাথরের ধাপ নিচের দিকে নেমে গেছে। এদিক ওদিক অনেকগুলো গুহার মুখ চলে গেছে। কয়েকটা মুখ এখনকার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আবার বন্ধ করে রেখেছে। গুহাটা খুব সাবধানে দেখলাম, মানে বিদেশে এসে পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই, আর যদি পা স্লিপ করে ড্রাগনের গর্তে গিয়ে পড়ি ব্যাস। এই গুহাটা আরও বেশি সুন্দর ওই স্ট্যালেকমাইট আর স্ট্যালেকটাইটগুলোর জন্য। স্ট্যালেকটাইট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলে থাকে এবং ক্রমশ সূচালো হয়ে নিচের দিকে বাড়তে থাকে। আবার স্ট্যালেকমাইটগুলো গুহার মেঝে থেকে ওপরের দিকে ক্রমশ উঠতে থাকে। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং গম্বুজাকৃতির হয়। দেখব আমরা এই হ্যালং বে, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। তুয়ান চাও এবং কাটবা হল এই হ্যালং বের সবচেয়ে বড় দ্বীপ। হ্যানয় থেকে বিভিন্ন প্যাকেজ ট্যুর রয়েছে হ্যালং বের জন্য। আগেই বলেছিলাম বাসে করে যেতে চাইলে হ্যানয় থেকে বাস অথবা মিনি বাসে করে যেতে পারেন। মিনি বাসে করে যেতে আপনার খরচ পড়বে $120,000 বা $6। এছাড়াও প্রাইভেট কার অথবা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। এজন্য প্রতি কারের জন্য আপনাকে গুনতে হবে $85। পুরো ট্রিপ অর্থাৎ 2 দিন 1 রাতের জন্য ভাড়া নিলে খরচ পড়বে মোটামুটি $150। হ্যালং বের জলের নিচে থাকা সেই ড্রাগনকে নাকি এখানকার স্থানীয়রা অনেকবার দেখেছে। আমি মোটামুটি যাকে সামনে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি ওই ড্রাগনের কথা। ক্রুজে করে তুয়ান চাও এবং কাটবা যখন যাচ্ছি আমার দৃষ্টি ওই নীল গভীর জলের দিকে। মিসেস রায় বোধহয় আমার এই অদ্ভুত আচরণ দেখে মনে মনে হাসছিলেন। হ্যালং বেতে ভাসতে ভাসতেই আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের ক্রুজের যে ক্যাপ্টেন ছিল খাবার সময় সে একবার নিচে নেমে এলো। আমি অনেকক্ষণ ধরেই উসখুস করছিলাম। বয়সটা ওনার খুব একটা বেশি নয়, কিন্তু যতই হোক ক্যাপ্টেন বলে কথা, রোজই এই হ্যালং বেতে উনি সেল করেন। ড্রাগন আছে নাকি পুরোটাই একটা রূপকথা এই খবরটা উনি নিশ্চয়ই দিতে পারবেন। ওনাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করাতে আমার দিকে একটু অবাকভাবে তাকালেন ক্যাপ্টেন ওয়াং। ওনার চোখের কোণায় একটু হাসি ঝিলিক দেখা গেল। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দেখবেন ড্রাগন? ড্রাগন তাহলে সত্যি আছে, আপনি দেখাতে পারবেন? নিশ্চয়ই, চলুন আমার সাথে। খাওয়া শেষ হয়ে গেছে ওনার, পিছন পিছন চললাম উপরের ডেকে। ক্যাপ্টেন্স রুমটা বেশ সুন্দর, সামনে একটা ছোট্ট অবজারভেশন ডেক, ক্যাপ্টেনের হাতে একটা দূরবীন। আমার হাতে সেটা দিয়ে বললেন, ওই যে সামনের দ্বীপগুলো দেখছেন, দেখুন তো একটু ভালো করে। কি দেখলাম বলবো একটু পরে, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এরকমই দেখবো আর জানবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো ভিয়েতনাম। ফিরে আসছি ওই একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অসাধারণ সুন্দর হ্যালং বেতে ভাসতে ভাসতে আমাদের ক্রুজটা সোজা এগিয়ে এসে থামল সামনের ওই কুয়াশা ঘেরা দিব্বা আইল্যান্ডের ঠিক সামনে। ডেক থেকে দেখে বুঝতে পারলাম সমুদ্র এখানে খুব গভীর নয়, জল খুব স্বচ্ছ, তাই বেশ নিচে যে কোরাল রিফ রয়েছে সেটাও দেখা যাচ্ছিল। সামনের দ্বীপটা খুব একটা বড় নয়, খাড়া পাহাড় সোজা সমুদ্র থেকে উঠে গেছে অনেক উঁচুতে, বেশ কুয়াশা উপরের দিকে। আমাদের মতন আরও একটা ক্রুজ এসে দাঁড়িয়েছে বেশ কিছুটা দূরে। তাহলে এই আইল্যান্ডেই কি ড্রাগনের থাকার জায়গা? ক্রুজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল আমাদের। রহস্যময় ওই দ্বীপটা থেকে একটা নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। ওখানে নামা সম্ভব নয়, কারণ পুরোটাই বড় বড় পাথর দিয়ে ঘেরা। সবার চোখ ওই দ্বীপের দিকে। অনেকেই দেখলাম ক্যামেরা বাগিয়ে বা মোবাইলে ফটো তুলছে, বেশ কিছু ছবি আমিও তুলে নিলাম। ক্যাপ্টেন ক্রুজটার সামনের নীল জলের দিকে তাকিয়ে বলল, ড্রাগন বলে আসলে এখানকার মৎস্যজীবীরা যেটার কথা বলে সেটা আসলে এক ধরনের মাছ। জলের নিচে যে কোস্টাল লাইমস্টোনের গুহা বা কেভগুলো আছে তার মধ্যেই থাকে ওরা, ওপরে খুব একটা আসে না, তবে মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। মাছটাকে এরা ড্রাকন বা ড্রাগন বলে ডাকে, কারণ এটা দেখতে অনেকটা রূপকথার ড্রাগনের মতোই। ক্যাপ্টেন আরও একটা অদ্ভুত কথা জানালো, এই মাছগুলো নাকি ব্লাইন্ড, মানে দেখতে পায় না। আমাদের ক্রুজ আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। যাব আর একটা নতুন জায়গায়, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার ঘুরবো আমরা এই অপরূপ সুন্দর হ্যালং বে।

এই হ্যালং বে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু কেন, কি এমন বিশেষত্ব আছে এই উপসাগরে? 1500 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো এই বেতে অ্যাপ্রক্সিমেটলি 1969টা আইল্যান্ডস বা আইলেটস রয়েছে, আর রয়েছে অসংখ্য লাইমস্টোন টাওয়ার। প্রায় 500 মিলিয়ন ইয়ার্স লেগেছে এই হ্যালং বের 2000 লাইমস্টোন আইল্যান্ডসগুলো তৈরি হতে। আরও একটা কথা, হ্যালং বে কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড অ্যাজ ওয়ান অফ দি নিউ 7 ন্যাচারাল ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ অন 11th November 2011। ভিয়েতনামি শব্দ হল হালং, অর্থ ভূমিতে নেমে আসা ড্র্যাগন, অ্যাজ অন 11th November 2011। ভিয়েতনামি শব্দ হল হালং, অর্থ

ধরে পড়ে। আর তারপর সেই বিশাল সব মুক্তগুলো সাগরে ছড়িয়ে থাকে আর সমুদ্রের পাথরগুলোর সাথে একত্রিত হয়ে দস্যুদের জাহাজের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায়। যখন দস্যুদের জাহাজ আক্রমণ করতে আসে, তখন এই জাদুকরী মুক্তগুলো পাহাড়কে পাশ কাটিয়ে যেতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর ড্রাগনরা এই শান্তিময় স্থানেই থেকে যায়। আর এ নিয়ে একটা খুব সুন্দর গল্প হয়, যেখানে মা ড্রাগনরা অবতরণ করেছিল সেই জায়গার নাম হয়েছে হালং। আর যেখানে শিশু ড্রাগনরা মায়ের সাথে থাকতো সেই স্থানের নাম হয়েছে বাইতুলং দ্বীপ। আসলে হা অর্থ হলো মা, লং অর্থ হলো ড্রাগন, বাইতু মানে মায়ের সাথে ছেলে। যে জায়গায় ড্রাগনরা লেজের সাহায্যে যুদ্ধ করেছে সে এলাকার নাম বাকলং ভি আইল্যান্ড। বাক মানে লেজের আঘাতে সৃষ্ট সাদা ফেনা, ভি মানে লেজ। কি দারুণ না এই হ্যালংবের গল্পটা! চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।

0: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

হ্যালং বেতে এন্টারটেনমেন্ট বা অ্যাক্টিভিটির মধ্যে মাছ ধরাটাও কিন্তু আছে। মানে এই ক্রুজ একটা জায়গায় দাঁড়াবে আর যারা ফিশিং ভালোবাসে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এমনকি রাতেও ফিশিং বা স্কুইড ফিশিং অফার করা হয়েছিল আমাদের। রাতে উপসাগরটির জল আরও সুন্দর হয়, কিছু জায়গায় জলের নিচ থেকে আলো জ্বলতেও দেখলাম আমরা। মিস্টার রায় বললেন, চুনাপাথরের গুহার গ্যাসের সাথে জলের রাসায়নিক বিক্রিয়ার জন্য এই আলো তৈরি হয়। সে যাই হোক, রাতের বেলায় এই উপসাগরটি সত্যি রহস্যময় বলে মনে হয়। আমরা গেলাম মুক্তোর কারখানা পার্ল হাউস দেখতে। সাহসী ডাইভারগুলি কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের অতলে ডুব দিয়ে মুক্তো তুলে আনছে, সেই সব একদম লাইভ দেখা যায় এখানে। মূল্যবান সব সিশেলের সন্ধানে ওই বিপজ্জনক গভীর জলের নিচের গুহাগুলোতে ঢুকে সেখান থেকে বেছে বেছে ঝিনুক তুলে নিয়ে আসে, তারপর ফ্যাক্টরিতে সেগুলো আধুনিক উপায়ে প্রসেসিং করে বার করে আনা হয় ঝকঝকে সব মুক্তো। সেই সব মুক্তো দিয়ে অসাধারণ সব গয়না বানানো হচ্ছে এখানে। ইচ্ছে হলে কিনতেই পারেন। ইউনিক একটা মেমরি সবাই সাথে নিয়ে ফিরতে চায়। পকেট পারমিট করলে এই পার্ল অর্নামেন্টসগুলো কিন্তু দারুণ অপশন। এছাড়াও ক্রুজ থেকে নেমে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে যে কটা বিচ রয়েছে সবকটাই কৃত্রিমভাবে তৈরি করা। সেখান থেকে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে। অ্যাডভেঞ্চার ভালোবাসলে এটা একদম মিস করবেন না। কাটবা আইল্যান্ডে নেমে ভিয়েতনামের জাতীয় উদ্যান আর তার গভীর ম্যানগ্রোভ জঙ্গল, প্রবাল প্রাচীর আর পাথুরে বিচ দেখে নিলাম আমরা। বাইছাই দ্বীপটায় রয়েছে দারুণ কিছু রেস্টুরেন্ট। ভিয়েতনামের আসল এসেন্সটা পেতে হলে যেগুলোতে লোকাল কুইজিন অবশ্যই ট্রাই করতে হবে। তারপর সামনের সৈকতে আপনি ওয়াটার স্কিং বা জেট স্কিং করতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। কি যাবেন নাকি দেখতে ভিয়েতনামের হ্যালং বে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01 36 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with Radio Bangla Net.com. মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনে আমার কিসের প্রতিধ্বনি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনালি ক্ষণ, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

এখন আবহাওয়া ক্রমশ শীতল হচ্ছে এবং আপনাদের অনেকেই ইতিমধ্যে হিটার ব্যবহার শুরু করেছেন। এই পরিস্থিতিতে এনার্জি বিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুসংবাদ হল, কিছু ছোট পরিবর্তনই বাস্তবে বড় সাশ্রয় সম্ভব। আপনি বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় করতে পারেন যদি আপনার কম্বি বয়লার ফ্লো টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনেন। এতে বয়লার আরও দক্ষতার সাথে কাজ করে। 2, দরজা ও জানালার আশেপাশে ফাঁক ফোকর গুজে সেগুলো বন্ধ রাখুন, এতে ঘরের উষ্ণতা ধরে রাখা যায়। 3, যে ঘরগুলি আপনি ব্যবহার করছেন না সেগুলো রেডিয়েটার বন্ধ না করে তাপমাত্রা কমিয়ে রাখুন। অল্প পরিবর্তন বিশাল সাশ্রয়। এই 3টি সোজা পদ্ধতি অনুসরণ করে বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় সম্ভব। বিস্তারিত জানতে ভিজিট করুন gov.uk/cleanenergy.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনবো। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। ভীত বাঙালি কিন্তু ভীত নয়, অন্তত কল্পনা ও ভাবনার ক্ষেত্রে তো নয়ই। মনে মনে রহস্য ও অ্যাডভেঞ্চারকে ধাওয়া করার নেশা কিন্তু বাঙালির শিরায় উপশিরায়। 8 থেকে 80 সকল বাঙালির কাছেই কিন্তু গোয়েন্দা কাহিনী এবং গোয়েন্দা গল্প নির্ভর ছবি বরাবরই কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। সেজন্য আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে সেই নিয়ে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: দিনের আলো নিবে এলো সুচি টোপে টোপে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরন্ত ছেলে করে।

0: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম যে রহস্য নির্ভর বাংলা ছবির মহরত যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক ও ছবি নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের হাত ধরে। 1952 সালে মুক্তি পায় প্রথম বাংলা থ্রিলার হানাবাড়ি। জনতার বিচারে হানাবাড়ি টিপিক্যাল গোয়েন্দা ছবি না হয়ে উঠলেও গোয়েন্দা ছবির কিছু উপাদানে কিন্তু সেই ছবিটা সমৃদ্ধ ছিল, এটা কিন্তু বলাই যেতে পারে। হানাবাড়ির পরে মনে রাখবার মতো থ্রিলার ছবিটি হলো উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত থানা থেকে আসছি। পরিচালক ছিলেন হীরেন নাগ, মূল নাটক ছিল অ্যান ইন্সপেক্টর কলস, নাট্যকার ছিলেন জে বি প্রিসলি। কিন্তু এই দুটি ছবির কোনোটাই কিন্তু আমরা সেরকমভাবে পেশাদার বা শখের প্রাইভেট ডিটেকটিভের চরিত্রকে কিন্তু বলতে গেলে খুঁজে পাই না। গোয়েন্দা ছবির ধারাকে যিনি বাংলায় সর্বপ্রথম সফল ও জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি কিন্তু আর কেউই নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ সত্যজিৎ রায়। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com-কে।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গ্যালোমেলের চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতে পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

এমন আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মরণ অনুষ্ঠান। আর যেটা বলছিলাম বন্ধু, যে গোয়েন্দা ছবি ধারাকে যদি আমরা বলতে পারি বাংলায় সর্বপ্রথম সফল যদি কেউ করে থাকেন, তিনি কিন্তু আর কেউ নন, বরঞ্চ বলতে পারেন বাংলার অন্যতম প্রাণ পুরুষ সুচিত্রা রায়। কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকেই সর্বপ্রথম আমরা দেখি, তিনি কিন্তু চলচ্চিত্রায়িত করেছিলেন 1969 সালে। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবিটিকে তাই ধরা যেতে পারে যে প্রথম সফল গোয়েন্দা ছবি, মানে বাংলার প্রথম সফল গোয়েন্দা ছবি হিসেবে। এরপর নিজেরই সৃষ্ট গোয়েন্দা কাহিনীকে নায়ক, মানে সেখানে নায়ক ছিলেন ফিদুদা, তাকে নিয়ে আসেন সুচিত্রা রায় রূপালী পর্দায় অভিজাতদের মোড়কে। সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ বাংলা গোয়েন্দা ছবির ইতিহাসে কিন্তু বলতে পারেন কাল্ট হিসেবেই থেকে যাবে। ফেলুদা চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ু চরিত্রে সন্তোষ দত্ত এবং তোপসী চরিত্রে সিদ্ধার্থ চ্যাটার্জিকে বাংলা ছবির দর্শকরা এর একরকম বলতে পারেন যে অমরত্বের আসনে কিন্তু বসিয়ে রেখেছেন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাংলা অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। বন্ধু, সত্যি রায়ের পর বাংলা ছবি নির্মাতাদের একটু কিন্তু ভুল হয়নি বাঙালি দর্শকদের স্নায়ু বুঝে নিতে। রক্ত মাংসের ছাপোষা বাঙালিরা কিন্তু গোয়েন্দার সুপারহিরো এরকম কিন্তু একটা ক্যাটেগরি তৈরি করে ফেললেন। ফেলুদা, ব্যোমকেশ, কাকা বাবুদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল, কারণ নম্বর যারা দেবেন তার একটা বড় অংশই কিন্তু সেই সময় ছিল খুদে বাঙালি দর্শক। তাদের খুশি করা মুখের কথা নয়। সঙ্গে বাজারে ভিড় জমালেন আরও সব গোয়েন্দারা, যেমন সোনাদা, শবর, শান্তিলাল, কিরিটি, গোগোল, পাণ্ডব গোয়েন্দা, গোয়েন্দা জুনিয়ররা। বাবার রেখে যাওয়া ফেলুদার সঙ্গেই কিন্তু একরকমভাবে দেখতে গেলে ঘর বেঁধে ফেললেন সন্দীপ রায়। ফেলুদা চরিত্রের নতুন মুখ হলেন সব্যসাচী চক্রবর্তী। আর টিভি সিরিজ ফেলুদা 30 1996 সাল থেকে শুরু করে ডাবল ফেলুদা 2016 সালে, একগুচ্ছ ফেলুদার গল্প কিন্তু সন্দীপ রায় মানুষজনকে উপহার দিয়েছেন।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী বন অনুষ্ঠান। আর বন্ধু, যেটা বলছিলাম যে ফেলুদার পাশাপাশি আপনি যদি দেখেন তো গোয়েন্দা ছবির যে ট্রেন্ড তৈরি করে ফেলেছিল মানে তখনকার দিনে বাঙালি দর্শকদের কাছে, সেখানে আমরা দেখি যে এই ব্যোমকেশ বক্সী নামক গোয়েন্দা নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা হয়েছে আর এখনো হচ্ছে। সত্যজিৎ রায় থেকে শুরু করে মঞ্জু দে, ঋতুপর্ণ ঘোষ, তা থেকে শুরু করে অঞ্জন দত্ত এবং অরিন্দম শীল, এরা সবাই কিন্তু ব্যোমকেশকে নিয়ে দর্শকের আগ্রহকে রীতিমতো বাড়িয়েই তুলেছেন। তবে ব্যোমকেশকে নিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন অঞ্জন দত্ত। তিনি মোট 5টি ছবি ব্যোমকেশের চরিত্রকে নিয়ে করেছেন, বা তার থেকে বেশিও উনি করার চেষ্টা করেছেন। আবি চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্তকে পর্যায়ক্রমে তিনি কাস্ট করেছেন। অঞ্জন দত্তের পরেই আমরা দেখি ব্যোমকেশ প্রসঙ্গে যার নাম আসে তিনি হলেন অরিন্দম শীল। তবে শুধু ব্যোমকেশই নয়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র এবং যে যার নাম হচ্ছে সবর এবং সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিকেও কিন্তু অরিন্দম শীল বড় পর্দায় নিয়ে এসেছেন। শুধুমাত্র সিনেমা মহলই নয়, বাঙালির ডাইনিং টেবিলেও কিন্তু আমরা দেখি যে জায়গা করে ফেলেছেন অয়ন রায় পরিচালিত ও গৌরব চক্রবর্তী অভিনীত ব্যোমকেশ ধারাবাহিকটি। প্রসঙ্গত উল্লেখ্য যে বাঙালি পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত ও রঞ্জিত কাপুর অভিনীত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী এই নামক একটি হিন্দি ভাষার ধারাবাহিকও কিন্তু মানে বিভিন্ন লোকের কাছে বিভিন্নভাবে পপুলার হয়েছিল 1993 সালে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়।

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তোবা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে।

বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খইর ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: সবল বক আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু, আড্ডা দিতে চলে আসলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, ফেলুদা ও ব্যোমকেশের পর বেশি জনপ্রিয় গোয়েন্দা কিন্তু হয়ে উঠেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট ক্যারেক্টার কাকাবাবু। তপন সিনহা থেকে শুরু করে পিনাকি চৌধুরী, সৃজিৎ মুখার্জিরা কিন্তু কাকাবাবুকে একাধিক ছবিতে দেখিয়েছেন এবং সেই ছবিগুলি বেশ জনপ্রিয় হয়েছে মানুষজনের কাছে। তবে বেশিরভাগ ডিটেকটিভ ছবিতে কিন্তু মেয়েদের অবস্থান ছিল অনেকটাই পিছনে। সে নিয়ে কথা হবে অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: টিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তাঁর দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও, আঁঠি, কাঁঠালের ভূতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত গোঁসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া, শ্যাঁত শ্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অষাঢ়, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র, মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি।

প্রবাসীমন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বেশিরভাগ বাংলা ছবিতে কিন্তু আমরা দেখি, মূলত ডিটেকটিভ ছবিতে আমরা দেখি যে মেয়েদের অবস্থান কিন্তু অনেকটাই পেছনে। সেই জন্য প্রশ্ন ওঠে যে ফেলুদা কি ম্যাসকুলিন? নারী সঙ্গ থেকে তিনি কিন্তু বলতে গেলে অনেকটাই দূরে থাকেন। ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর গুরুত্ব কি খাবার টেবিল পর্যন্তই সীমাবদ্ধ? মেধা এবং নারীকে একই পঙ্ক্তিতে রাখতে কোনো দ্বিধা কি কাজ করেছে তখনকার কাহিনীকার এবং ছবি নির্মাতাদের মনে? এইসব প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগতেই পারে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখন প্রশ্ন জাগছে যে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, বিশেষ করে মেয়েদেরকে বা নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমরা কতটাই ভাবতে পেরেছি, তখন কিন্তু আশার বিষয় যে নারী কেন্দ্রিক গোয়েন্দা ছবির কথা আমাদের ছবি নির্মাতারা যে একদমই ভাবেননি তা কিন্তু নয়। এই প্রসঙ্গে প্রথমেই মনে আসে ঋতুপর্ণ ঘোষের শুভমহরথ নামক ছবিটি, যেটা 2003 সালে মুক্তি পেয়েছিল। আগাতা ক্রিস্টির মিস মার্পল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে বাংলা ছায়াছবির প্রথম মহিলা গোয়েন্দা রাঙা পিসিমাকে হয়তো অনেকেরই মনে থাকবে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গোয়েন্দা মিতির মাসির কথাও কিন্তু ভোলা যায় না। লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাসের এই নারী গোয়েন্দাকে পর্দায় কিন্তু নিয়ে এসেছেন পরিচালক অরিন্দম শীল। মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় কিন্তু দর্শকদের নজর কেড়েছে। এই প্রসঙ্গে যে জনপ্রিয় ধারাবাহিকটির কথা না বললেই নয়, তা হলো ইন্দ্রাণী হালদার অভিনীত গোয়েন্দাগিন্নি।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, বাংলায় গোয়েন্দা ছবির নির্মাণ কিন্তু কম নয় এবং এই নির্মাণ থেমেও থাকেনি। হাল আমলে ওটিটির হাত ধরে কিন্তু ফিরে এসেছে নবনির্মিত ব্যোমকেশ, যেখানে বক্সী বাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে একেন বাবু সিরিজ, এমনকি গোয়েন্দা মেজাজের বাইরে বেরিয়ে এসে ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোরাও কিন্তু বেশ বলতে গেলে জনপ্রিয় হয়েছে। অর্থাৎ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে গোয়েন্দা ছবির দর্শক এবং প্রযোজক পরিসংখ্যানের দিক থেকে প্রথম সারিতে রয়েছে। গোয়েন্দা ছবির দর্শক এবং প্রযোজক পরিসংখ্যানের দিক থেকে প্রথম সারি

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
3: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে?

0: এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল, হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমিই তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসীমন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসীমন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে সবুজ ছোট ছোট পাহাড়, আর সেই পাহাড়ে ঘেরা জায়গাটায় রয়েছে একটা নীলচে সবুজ সমুদ্র। না না, সমুদ্র ঠিক নয়, এটা আসলে একটা উপসাগর। এখানে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে সব সময়। মিসেস রায় গায়ে চাদরটা তাই ভালো করে জড়িয়ে নিলেন। সামনের ওই বেটার মাঝে আবার অনেকগুলো ছোট ছোট পাহাড় জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। একটা নাম না জানা পাখির ডাক অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছিলাম। সামনের বিস্তীর্ণ নীল আকাশে ধাক্কা খেয়ে সেই শব্দটাই ফিরে আসছে বারবার। ভালো করে ওই নীল জলের গভীরে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। এই উপসাগরেই নাকি বাস করে একটা ড্রাগন, মানে এমন এক অজানা সামুদ্রিক প্রাণী যাকে দেখতে নাকি অনেকটাই ড্রাগনের মতন। কেমন আছেন বন্ধুরা? প্রতি রবিবারের মতন আজও এসে গিয়েছি আমি। হ্যাঁ, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী কৌশিক। আর আজ আমরা চলেছি ভিয়েতনামের অপরূপ সুন্দর হ্যালং বে দেখতে। কেমন এই হ্যালং বে, আর ওই ড্রাগন কি সত্যি আছে? আমি কি দেখতে পেয়েছিলাম এই ড্রাগনকে? এই হ্যালং বেতে কীভাবেই বা যাব, এখানে কি কি দেখব, কোথায় থাকব, আর মোটামুটি কতদিন থাকব, খরচাই বা কীরকম, এরকম নানান প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই সফরে এসেছি। যাব আমরা, তবে তার আগে শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুত।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের সাথে আছি এক দারুণ বৈচিত্র্যময় দেশ যার নাম ভিয়েতনাম। আর এখানকারই এক অতি সুন্দর এক জায়গা হলো হ্যালং উপসাগর বা হ্যালং বে। ভিয়েতনামের কোয়াংনি প্রদেশের এই উপসাগরটি অবস্থিত। এই উপসাগরের আসল বিশেষত্ব হলো স্বচ্ছ নীল রঙের জল এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ। 1994 সালে হ্যালং উপসাগরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার 2007 সালে হ্যালং বেকে পৃথিবীর নতুন ন্যাচারাল সেভেন ওয়ান্ডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আর তাই ভিয়েতনামে ঘুরতে আসলে এই রকম নাম করা এক ট্যুরিস্ট স্পটকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে রয়েছে অনন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা হ্যানয় থেকে সোজা এসেছি এই অগভীর সমুদ্রের স্ফটিক সবুজ নীল জলেতে মাথা তুলে দাঁড়িয়ে থাকা উপসাগরটা দেখতে। হাজার হাজার পাথুরে দ্বীপের সমন্বয়ে গঠিত এই এলাকাটা। হ্যাঁ, সকালবেলায় হ্যানয় থেকে রওনা দিয়েছি আমরা, উদ্দেশ্য হ্যালং বে। প্রাইভেট গাড়ি অথবা বাস এই দুভাবেই হ্যানয় থেকে এখানে আসা যায়। গ্লোব থেকে একটা গাড়ি আগে থেকে বুক করে রাখা ছিল, আর তাতে করেই সকাল সকাল চললাম আমি। না না, আমি একা নই, আমার সাথে ওই মিস্টার অ্যান্ড মিসেস রায়ও চলেছেন। এর ফলে আমার খরচাটাও শেয়ার হয়ে গেল, আর মনের সুখে বাংলায় কথা বলার লোকও পাওয়া গেল। হ্যানয় থেকে যখন বেরিয়েছিলাম তখন প্রায় সকাল 7টা। আমাদের ড্রাইভার বলল রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে, তাই পৌঁছতে 11টা বেজে যাবে। অপূর্ব সুন্দর ভিউ পুরো রাস্তাটায়। তিনজনে মিলে ভালোই আড্ডা আর গল্প চলল, সাথে উপরি পাওনা হিসেবে মিসেস রায়ের গলায় বাংলা গান। বাংলা আধুনিক থেকে রবীন্দ্র বা নজরুল সব রকম গানই উনি ভীষণ সুন্দরভাবে গেয়ে ফেলেন, আর সাথে আমরাও গলা মেলালাম। আর এই গলা মেলানো নিয়েই একটা দারুণ ঘটনা ঘটল, শোনাবো সেই ঘটনাটার কথা। তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসি। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি ভিয়েতনামের হ্যালং বে। সেই কোন সকালে একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আমরা, এক ঘন্টার বেশি হয়ে গেল, গাড়ি চলছে তো চলছেই। হ্যানয় শহরটা পেরোনোর পর থেকেই ভূপ্রকৃতি খুব তাড়াতাড়ি বদলে যেতে লাগলো। ঘন সবুজ ভ্যালিগুলোর সীমানা শেষ হয়ে গেল, এবার সব খাড়া পাহাড় আর ঘন জঙ্গল, মানে এতটাই ঘন যে বেশ বুঝতে পারছিলাম সূর্যের আলো প্রবেশ করতে পারে না এই সব জঙ্গলে। দু একটা পাহাড়ের কোলে ধাপে ধাপে কিছু ছোট গ্রামও রয়েছে, গ্রামগুলো নিচের ধাপগুলোতে সোনালি হলুদ ধানের চাষ হচ্ছে, গান আর আড্ডা সমানে চলছে। আমি বলছি কলকাতার কথা, ওনারা শুনে যাচ্ছেন। শেষ কলকাতার পুজো কবে দেখেছেন সেটাও ওনাদের ভালো করে মনে নেই, যেটুকু দেখতে পান ইন্টারনেটের দৌলতে সেইটুকুই সম্বল। ওনাদের লন্ডনের প্রথম বাড়ি কেনা, তারপর সোসাইটির বিভিন্ন অনুষ্ঠান, দুর্গাপুজো, অনর্গল বলে চললেন সেই সমস্ত কথা। মিসেস রায় যখন কথা বলেন তখন অন্য কেউ আর কথা বলতে পারে না, মানে সুযোগ পায় না আর কি। আর গান গাইতে উনি কিন্তু ভীষণ ভালোবাসেন, সেটা তো প্রথম দিনেই বুঝে গেছিলাম। গোটা রাস্তায় 5 থেকে 6টা গান উনি গেয়ে শোনালেন আমাদেরকে। তবে সব থেকে ভালো লাগলো যখন উনি ওনার ভারী মিষ্টি সুরেলা গলায় গেয়ে উঠলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমাদের ড্রাইভার ছেলেটা খুব একটা কথা বলেনি এতক্ষণ, মিসেস রায় একলা চলো লাইনটা গাইছেন, আমরাও গলা মিলিয়েছি। হঠাৎ আমাদের ড্রাইভার মানে ওই টুয়ান ভাঙা ভাঙা বাংলা উচ্চারণে খোলা গলায় আমাদের সাথে গলা মেলালো। আমি শুধু ভাবছিলাম রবি ঠাকুরের কি অপার মহিমা, এই সুদূর ভিয়েতনামেও তার লেখা গান আজও সমান জনপ্রিয়। এখন আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান, আর গানের ওপারে আমি ফিরে আসি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে চলেছি হ্যালং বে। সেই কোন সকালে বেরিয়েছি ব্রেকফাস্ট করে, সারা রাস্তায় শুধু আড্ডা, গান আর চোখ জুড়ানো প্রকৃতি। আর এতক্ষণ পর একটু যেন খিদে খিদে পাচ্ছে, সে কথা বলতেই টুয়ান বলল, এই পাহাড়টার পরেই একটা ছোট্ট গ্রাম রয়েছে, সেখানে ভালো খাওয়ার জায়গা আছে। প্রায় মিনিট দশেক লাগলো সেই হোটেলটার সামনে পৌঁছতে। পাহাড়ের ঢালেই হোটেলটা, সামনে একটা বেশ বড় পার্কিং প্লেস। গাড়িটা সেখানে রেখে আমরা তিনজন হোটেলে গিয়ে বসলাম। না, এখানে স্নেক বা হানিবি দেখলাম না, তবে আমাদের চেনা ভাত হচ্ছে দেখতে পেলাম। তবে ভিয়েতনামে এসে লোকাল খাবার না খেয়ে ভাত খাবো? উহু, সেটা হবে না। মেনু কার্ডে একটা ডিশের ছবি দেখে চাউমিনের মতন মনে হলো। ডিশের নামটা দেখলাম লেখা আছে ফো। কোনো এক্সপেরিমেন্ট না করেই ওটাই অর্ডার দিলাম। টুয়ানের খাবারটা গাড়িতে পৌঁছে দিয়ে আসলো হোটেলের লোক। আমরা তিনজনে তিন প্লেট ফো সাবার করে যখন গাড়িতে গিয়ে পৌঁছলাম, দেখি টুয়ান মশাই একদম রেডি। তাড়াতাড়ি রওনা দিলাম আমরা। অনেকটা সময় নষ্ট হয়েছে রাস্তার ট্রাফিক জ্যামে, আর কিছুটা আমাদের ছবি তোলার জন্য। এদিকটা বেশ অন্যরকম, জঙ্গল কম, ন্যাড়া পাহাড়ও রয়েছে বেশ কয়েকটা, আর বাতাসে একটা সমুদ্রের নোনা হাওয়ার গন্ধ। মানে আমরা যে আমাদের গন্তব্যের কাছে এসে গেছি সেটা বোঝা যাচ্ছিল। আমার এই সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: করেন? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

হ্যালং বে ভিয়েতনামের কুয়াংনি প্রদেশের অবস্থিত। হ্যালং শহরের নামেই হ্যালং বে। এই অপূর্ব সুন্দর উপসাগরটির আয়তন প্রায় 1553 বর্গ কিলোমিটার। এর স্বচ্ছ নীলচে সবুজ জলে রয়েছে নানান ধরনের চুনাপাথর, যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ। উপসাগরে কিছু দূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় দাঁড়িয়ে আছে। এখানে নাকি চুনাপাথরের প্রায় 2000 ছোট ছোট দ্বীপ আছে। তবে উপসাগরের মূল অংশের আয়তন কিন্তু মাত্র 334 বর্গ কিলোমিটার, মানে খুবই ছোট। সারা বছর এখানকার গড় তাপমাত্রা থাকে 15-25 ডিগ্রি সেলসিয়াস, তাই এতটুকু ক্লান্তি লাগছিল না। বরং গাড়ি থেকে নেমে সমুদ্রের তাজা হাওয়াতে আমাদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। এই হ্যালং বেতে রয়েছে 928 বড় দ্বীপ, তবে মানুষের বসতি হওয়ার মতন বড় দ্বীপ রয়েছে মাত্র দুটো। হ্যালং উপসাগরে রয়েছে 4-4 ভাসমান গ্রাম। গ্রামগুলোর নাম খুব মজার: কুয়াবেন, বালং, চংতু ও হ্যালং সিটি। এখানকার অধিবাসীদের প্রায় সবাই মৎস্যজীবী। 1994 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় উপসাগরটিকে। ভিয়েতনামি শব্দ হল হ্যালং, এর অর্থ হল মাটিতে নেমে আসা ড্রাগন। আর ভিয়েতনামবাসীরা এই উপসাগরকে উইন হ্যালং নামেও ডাকে। আকাশ থেকে যে ড্রাগনটি মাটিতে নেমে এসেছিল, সে নাকি এই উপসাগরের জলের নিচে আজও লুকিয়ে আছে, আর অনেকেই নাকি তাকে দেখেছে। স্থানীয় মাঝিদের বক্তব্য কিন্তু সেটাই। উপকথা সেই ড্রাগনকে কি আমরা দেখতে পাব? শুনবো সেই কথা আর ঘুরব ভিয়েতনাম। জাস্ট একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের পর ফিরে আসছি আমি কৌশিক। আপনারাও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে এই ভিয়েতনাম, তাহলে আর দেরি কেন? এখনই গ্লোব অল ইন্ডিয়াকে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 833 505 2001 এ, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ভিয়েতনাম দেশটা ঘুরতে আসলে হ্যালং বে অবশ্যই আসতে হবে। গবেষণায় জানা গেছে 10,000 বছর আগে থেকে এখানে মানুষের বসবাস শুরু হয়। এখানের সবচেয়ে বড় গুহাটার নাম হল হাং ডুগো। আমরা এখন চলেছি বোটে করে সেটাই দেখতে। ওখানে পৌঁছে তো অবাক আমরা, কি বিশাল গুহা! আমার মনটা বলে উঠল, রাতের বেলায় সবাই যখন চলে যায় ওই ড্রাগন মনে হয় এই গুহাতেই আসে ডিনার সারতে আর ঘুম দেয়। 19 শতকের দিকে এটা আবিষ্কার হওয়ার পর ফরাসি পর্যটকরা এর নাম দিয়েছিলেন গ্রোত্তে দি মার্ভেলাস। 3টি বিশাল চেম্বার রয়েছে ভিতরে। গুহার ছাদ থেকে বিন্দু বিন্দু জল পড়ার ফলে চুনাপথরের অসংখ্য ঝুলন্ত এবং মাটি ফুঁড়ে বের হওয়া স্তম্ভ গুহার পরিবেশকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছে। স্ট্যালেকমাইট অ্যান্ড স্ট্যালেকটাইটগুলো কোথাও কোথাও শ্যাওলা ঘেরা, কোনোটা আবার বেশ রঙিন, কোথাও বেশ স্লিপারি, পাথরের ধাপ নিচের দিকে নেমে গেছে। এদিক ওদিক অনেকগুলো গুহার মুখ চলে গেছে। কয়েকটা মুখ এখনকার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট আবার বন্ধ করে রেখেছে। গুহাটা খুব সাবধানে দেখলাম, মানে বিদেশে এসে পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই, আর যদি পা স্লিপ করে ড্রাগনের গর্তে গিয়ে পড়ি ব্যাস। এই গুহাটা আরও বেশি সুন্দর ওই স্ট্যালেকমাইট আর স্ট্যালেকটাইটগুলোর জন্য। স্ট্যালেকটাইট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলে থাকে এবং ক্রমশ সূচালো হয়ে নিচের দিকে বাড়তে থাকে। আবার স্ট্যালেকমাইটগুলো গুহার মেঝে থেকে ওপরের দিকে ক্রমশ উঠতে থাকে। এগুলো দৈর্ঘ্যে ছোট এবং গম্বুজাকৃতির হয়। দেখবো আমরা এই হ্যালং বে, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। তুয়ান চাও এবং কাটবা হল এই হ্যালং বের সবচেয়ে বড় দ্বীপ। হ্যানয় থেকে বিভিন্ন প্যাকেজ ট্যুর রয়েছে হ্যালং বের জন্য। আগেই বলেছিলাম বাসে করে যেতে চাইলে হ্যানয় থেকে বাস অথবা মিনি বাসে করে যেতে পারে। মিনি বাসে করে যেতে আপনার খরচ পড়বে $120,000 বা $6। এছাড়াও প্রাইভেট কার অথবা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। এজন্য প্রতি কারের জন্য আপনাকে গুনতে হবে $85। পুরো ট্রিপ অর্থাৎ 2 দিন 1 রাতের জন্য ভাড়া নিলে খরচ পড়বে মোটামুটি $150। হ্যালং বের জলের নিচে থাকা সেই ড্রাগনকে নাকি এখানকার স্থানীয়রা অনেকবার দেখেছে। আমি মোটামুটি যাকে সামনে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি ওই ড্রাগনের কথা। ক্রুজে করে তুয়ান চাও এবং কাটবা যখন যাচ্ছি আমার দৃষ্টি ওই নীল গভীর জলের দিকে। মিসেস রায় বোধহয় আমার এই অদ্ভুত আচরণ দেখে মনে মনে হাসছিলেন। হ্যালং বেতে ভাসতে ভাসতেই আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের ক্রুজের যে ক্যাপ্টেন ছিল খাবার সময় সে একবার নিচে নেমে এলো। আমি অনেকক্ষণ ধরেই উসখুস করছিলাম। বয়সটা ওনার খুব একটা বেশি নয়, কিন্তু যতই হোক ক্যাপ্টেন বলে কথা, রোজই এই হ্যালং বেতে উনি সেল করেন। ড্রাগন আছে নাকি পুরোটাই একটা রূপকথা এই খবরটা উনি নিশ্চয়ই দিতে পারবেন। ওনাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করাতে আমার দিকে একটু অবাকভাবে তাকালেন ক্যাপ্টেন ওয়াং। ওনার চোখের কোণায় একটু হাসি ঝিলিক দেখা গেল। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি দেখবেন ড্রাগন? ড্রাগন তাহলে সত্যি আছে, আপনি দেখাতে পারবেন? নিশ্চয়ই, চলুন আমার সাথে। খাওয়া শেষ হয়ে গেছে ওনার, পিছন পিছন চললাম উপরের ডেকে। ক্যাপ্টেন্স রুমটা বেশ সুন্দর, সামনে একটা ছোট্ট অবজারভেশন ডেক, ক্যাপ্টেনের হাতে একটা দূরবীন। আমার হাতে সেটা দিয়ে বললেন, ওই যে সামনের দ্বীপগুলো দেখছেন, দেখুন তো একটু ভালো করে। কি দেখলাম বলবো একটু পরে, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। এরকমই দেখবো আর জানবো আরও অনেক কিছু, আর সাথে ঘুরবো ভিয়েতনাম। ফিরে আসি ওই একটা ছোট্ট ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অসাধারণ সুন্দর হ্যালং বেতে ভাসতে ভাসতে আমাদের ক্রুজটা সোজা এগিয়ে এসে থামল সামনের ওই কুয়াশা ঘেরা দিব্বা আইল্যান্ডের ঠিক সামনে। ডেক থেকে দেখে বুঝতে পারলাম সমুদ্র এখানে খুব গভীর নয়, জল খুব স্বচ্ছ, তাই বেশ নিচে যে কোরাল রিফ রয়েছে সেটাও দেখা যাচ্ছিল। সামনে দ্বীপটা খুব একটা বড় নয়, খাড়া পাহাড় সোজা সমুদ্র থেকে উঠে গেছে অনেক উঁচুতে, বেশ কুয়াশা উপরের দিকে। আমাদের মতন আরও একটা ক্রুজ এসে দাঁড়িয়েছে বেশ কিছুটা দূরে। তাহলে এই আইল্যান্ডেই কি ড্রাগনের থাকার জায়গা? ক্রুজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল আমাদের। রহস্যময় ওই দ্বীপটা থেকে একটা নাম না জানা পাখির ডাক ভেসে আসছে। ওখানে নামা সম্ভব নয়, কারণ পুরোটাই বড় বড় পাথর দিয়ে ঘেরা। সবার চোখ ওই দ্বীপের দিকে। অনেকেই দেখলাম ক্যামেরা বাগিয়ে বা মোবাইলে ফটো তুলছে, বেশ কিছু ছবি আমিও তুলে নিলাম। ক্যাপ্টেন ক্রুজটার সামনের নীল জলের দিকে তাকিয়ে বলল, ড্রাগন বলে আসলে এখানকার মৎস্যজীবীরা যেটার কথা বলে সেটা আসলে এক ধরনের মাছ। জলের নিচে যে কোস্টাল লাইমস্টোনের গুহা বা কেভগুলো আছে তার মধ্যেই থাকে ওরা, ওপরে খুব একটা আসে না, তবে মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। মাছটাকে এরা ড্রাকন বা ড্রাগন বলে ডাকে, কারণ এটা দেখতে অনেকটা রূপকথার ড্রাগনের মতোই। ক্যাপ্টেন আরও একটা অদ্ভুত কথা জানালো, এই মাছগুলো নাকি ব্লাইন্ড, মানে দেখতে পায় না। আমাদের ক্রুজ আবার ইঞ্জিন স্টার্ট দিয়ে চলতে শুরু করল। যাব আর একটা নতুন জায়গায়, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর। তারপর আবার ঘুরবো আমরা এই অপরূপ সুন্দর হ্যালং বে।

1500 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো এই বেতে অ্যাপ্রক্সিমেটলি 1969টা আইল্যান্ডস বা আইলেটস রয়েছে, আর রয়েছে অসংখ্য লাইমস্টোন টাওয়ার। প্রায় 500 মিলিয়ন ইয়ার্স লেগেছে এই হ্যালং বের 2000 লাইমস্টোন আইল্যান্ডসগুলো তৈরি হতে। আরও একটা কথা, হ্যালং বে কিন্তু অফিসিয়ালি রেকগনাইজড অ্যাজ ওয়ান অফ দি নিউ 7 ন্যাচারাল ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ অন 11th November 2011। ভিয়েতনামি শব্দ হল হালং, অর্থ ভূমিতে নেমে আসা ড্রাগন। স্থানীয় ভিয়েতনামবাসীরা এই উপসাগরকে উইন হালং নামে ডাকে। হালং বেকে নিয়ে স্থানীয় একটি প্রবাদও চালু আছে, ভিয়েতনামবাসীরা যখন তাদের দেশের উন্নয়নের কাজ শুরু করেছেন তখন দস্যুদের সাথে যুদ্ধ বাঁধে, আর সেই দস্যুদের থেকে রক্ষার জন্য সেই সময় ঈশ্বর রক্ষাকর্তা হিসেবে একটি ড্রাগন পরিবারকে পাঠায়। ড্রাগনদের মুখের লালা থেকে মুক্ত বেরিয়ে সাগরে পড়ে, আর তারপর সেই বিশাল সব মুক্তগুলো সাগরে ছড়িয়ে থাকে, আর সমুদ্রের পাথরগুলোর সাথে একত্রিত হয়ে দস্যুদের জাহাজের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যায়। যখন দস্যুদের জাহাজ আক্রমণ করতে আসে তখন এই জাদুকরি মুক্তগুলো পাহাড়কে পাশ কাটিয়ে যেতে গিয়ে একে অপরের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর ড্রাগনরা এই শান্তিময় স্থানেই থেকে যায়, আর এ নিয়ে একটা খুব সুন্দর গল্প হয়, যেখানে মা ড্রাগনরা অবতরণ করেছিল সেই জায়গার নাম হয়েছে হালং, আর যেখানে শিশু ড্রাগনরা মায়ের সাথে থাকত সেই স্থানের নাম হয়েছে বাইতুলং দ্বীপ। আসলে হা অর্থ হলো মা, লং অর্থ হলো ড্রাগন, বাইতু মানে মায়ের সাথে ছেলে। যে জায়গায় ড্রাগনরা লেজের সাহায্যে যুদ্ধ করেছে সে এলাকার নাম বাকলং ভি আইল্যান্ড। বাক মানে লেজের আঘাতে সৃষ্ট সাদা ফেনা, ভি মানে লেজ। কি দারুণ না এই হ্যালং বের গল্পটা? চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: হ্যালং বেতে এন্টারটেনমেন্ট বা অ্যাক্টিভিটির মধ্যে মাছ ধরাটাও কিন্তু আছে। মানে এই ক্রুজ একটা জায়গায় দাঁড়াবে আর যারা ফিশিং ভালোবাসে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এমনকি রাতেও ফিশিং বা স্কুইড ফিশিং অফার করা হয়েছিল আমাদের। রাতে উপসাগরটির জল আরও সুন্দর হয়, কিছু জায়গায় জলের নিচ থেকে আলো জ্বলতেও দেখলাম আমরা। মিস্টার রায় বললেন, চুনা পাথরের গুহার গ্যাসের সাথে জলের রাসায়নিক বিক্রিয়ার জন্য এই আলো তৈরি হয়। সে যাই হোক, রাতের বেলায় এই উপসাগরটি সত্যি রহস্যময় বলে মনে হয়। আমরা গেলাম মুক্তোর কারখানা পার্ল হাউস দেখতে। সাহসী ডাইভারগুলি কিভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের অতলে ডুব দিয়ে মুক্তো তুলে আনছে, সেই সব একদম লাইভ দেখা যায় এখানে। মূল্যবান সব সিশেলের সন্ধানে ওই বিপজ্জনক গভীর জলের নিচের গুহাগুলোতে ঢুকে সেখান থেকে বেছে বেছে ঝিনুক তুলে নিয়ে আসে। তারপর ফ্যাক্টরিতে সেগুলো আধুনিক উপায়ে প্রসেসিং করে বার করে আনা হয় ঝকঝকে সব মুক্তো। সেই সব মুক্তো দিয়ে অসাধারণ সব গয়না বানানো হচ্ছে এখানে। ইচ্ছে হলে কিনতেই পারেন। ইউনিক একটা মেমরি সবাই সাথে নিয়ে ফিরতে চায়। পকেট পারমিট করলে এই পার্ল অর্নামেন্টসগুলো কিন্তু দারুণ অপশন। এছাড়াও ক্রুজ থেকে নেমে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে যে কটা বিচ রয়েছে সবকটাই কৃত্রিমভাবে তৈরি করা। সেখান থেকে স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে। অ্যাডভেঞ্চার ভালোবাসলে এটা একদম মিস করবেন না। কাটবা আইল্যান্ডে নেমে ভিয়েতনামের জাতীয় উদ্যান আর তার গভীর ম্যানগ্রোভ জঙ্গল, প্রবাল প্রাচীর আর পাথুরে বিচ দেখে নিলাম আমরা। বাইছাই দ্বীপটায় রয়েছে দারুণ কিছু রেস্টুরেন্ট। ভিয়েতনামের আসল এসেন্সটা পেতে হলে যেগুলোতে লোকাল কুইজিন অবশ্যই ট্রাই করতে হবে। তারপর সামনের সৈকতে আপনি ওয়াটার স্কিং বা জেট স্কিং করতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। কি যাবেন নাকি দেখতে ভিয়েতনামের হ্যালং বে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 01361 26 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এখনই যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। Stay tuned with RadioBanglaNet.com. মন যখন নিরুদ্দেশ।
1: Let's talk about love. Let's talk about peace.

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর ওতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছি ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

এখন আবহাওয়া ক্রমশ শীতল হচ্ছে এবং আপনাদের অনেকেই ইতিমধ্যে হিটার ব্যবহার শুরু করেছেন। এই পরিস্থিতিতে এনার্জি বিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুসংবাদ হলো, কিছু ছোট পরিবর্তনই বাস্তবে বড় সাশ্রয় সম্ভব। আপনি বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় করতে পারেন যদি আপনার কম্বি বয়লার ফ্লো টেম্পারেচার 60°C-এ নামিয়ে আনেন। এতে বয়লার আরো দক্ষতার সাথে কাজ করে। দুই, দরজা ও জানালার আশেপাশে ফাঁক ফোকর গুজে সেগুলো বন্ধ রাখুন, এতে ঘরের উষ্ণতা ধরে রাখা যায়। তিন, যে ঘরগুলি আপনি ব্যবহার করছেন না সেগুলো রেডিয়েটার বন্ধ না করে তাপমাত্রা কমিয়ে রাখুন। অল্প পরিবর্তন বিশাল সাশ্রয়। এই তিনটি সোজা পদ্ধতি অনুসরণ করে বছরে প্রায় £100 পর্যন্ত সাশ্রয় সম্ভব। বিস্তারিত জানতে ভিজিট করুন gov.uk/cleanenergy।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। ভীত বাঙালি কিন্তু ভীত নয়, অন্তত কল্পনা ও ভাবনার ক্ষেত্রে তো নয়ই। মনে মনে রহস্য ও অ্যাডভেঞ্চারকে ধাওয়া করার নেশা কিন্তু বাঙালির শিরায় উপশিরায়। 8 থেকে 80 সকল বাঙালির কাছেই কিন্তু গোয়েন্দা কাহিনী এবং গোয়েন্দা গল্প নির্ভর ছবি বরাবরই কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। সেজন্য আজকে প্রবাসী মন অনুষ্ঠানে কথা হবে সেই নিয়ে, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: দিনের আলো নিবে এলো সুচি টোপে টোপে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোফে লোফে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা, ঘরেতে দূর

0: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম যে রহস্য নির্ভর বাংলা ছবির মহরত যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক ও ছবি নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের হাত ধরে। 1952 সালে মুক্তি পায় প্রথম বাংলা থ্রিলার হানাবাড়ি। জনতার বিচারে হানাবাড়ি টিপিক্যাল গোয়েন্দা ছবি না হয়ে উঠলেও গোয়েন্দা ছবির কিছু উপাদানে কিন্তু সেই ছবিটা সমৃদ্ধ ছিল, এটা কিন্তু বলাই যেতে পারে। হানাবাড়ির পরে মনে রাখবার মতো থ্রিলার ছবিটি হলো উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত থানা থেকে আসছি। পরিচালক ছিলেন হীরেন নাগ, মূল নাটক ছিল অ্যান ইন্সপেক্টর কলস, নাট্যকার ছিলেন জেবি প্রিসলি। কিন্তু এই দুটি ছবির কোনোটাই কিন্তু আমরা সেরকমভাবে পেশাদার বা শখের প্রাইভেট ডিটেকটিভের চরিত্রকে কিন্তু বলতে গেলে খুঁজে পাই না। গোয়েন্দা ছবির ধারাকে যিনি বাংলায় সর্বপ্রথম সফল ও জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি কিন্তু আর কেউই নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ সত্যজিৎ রায়। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উট